তবে লাটাই কিন্তু শুধুমাত্র ঘুড়ির সঙ্গে থাকে না, আমাদের জীবনের সঙ্গেও থাকে। মানে আমাদের জীবনকে স্টেবল করার জন্য কিন্তু বেশ কিছু ঘটনা, বেশ কিছু মানুষজন থাকেন যাদেরকে আমরা লাটাই বলতেই পারি। সব থেকে আগে তো বলতেই হবে আমাদের বাবা মায়ের কথা। তারা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যান নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে। তারপরেই আমাদের টিচার, যারা আমাদের জীবনকে আলোয় আলোকিত করে তোলেন শিক্ষার আলোর মাধ্যমে। এছাড়া বন্ধু বান্ধব, তার সঙ্গে বিভিন্ন আত্মীয় স্বজন, এমনকি অনেক সময় অনাত্মীয় মানুষজনও আমাদের জীবনের প্রকৃত স্টেবল করে দিতে সাহায্য করেন। তারাই কিন্তু আমাদের জীবনের সত্যিকারের লাটাই। তবে এর বাইরেও কিন্তু আরও কিছু কিছু ব্যাপার আছে যাদেরকেও আমরা জীবনের লাটাই বলতে পারি। তো সেরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরাস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমি এক ভদ্রলোককে চিনি যিনি কিনা প্রচণ্ড বিখ্যাত। জীবনের প্রথম দিকগুলোতে তিনি যে কত স্ট্রাগল করেছেন তা গুণে শেষ করা যাবে না এবং অনেক ক্ষেত্রে অবিশ্বাস্য শোনাতে পারে। তো সেই ভদ্রলোক এখন খ্যাতির শীর্ষে, তথাপি সে এখনও প্রচণ্ড পরিশ্রম করেন আর বিন্দুমাত্র রেস্ট নেন না। তো তাকে একবার জিজ্ঞেস করেছিলাম এর পেছনে সিক্রেটটা কি, তার এই যে জীবনে উত্থান, তার এই যে জীবনে আকাশ ছোঁয়ার গল্প, সেখানে লাটাইটা ঠিক কি। তিনি আমাকে বলেছিলেন তার জীবনের লাটাইটা হলো তার ফেলে আসা সময়, যেখানে তিনি যে পরিমাণ স্ট্রাগল করেছেন সেটা নিজেকে কখনো ভুলতে দেন না এবং সেই স্ট্রাগল থেকেই তিনি শিক্ষা নেন যে তিনি যদি আর ঠিকভাবে না পরিশ্রম করেন তাহলে হয়তো সেই দিনগুলো আবার ফিরে আসতে পারে। আর সেই ভাবনাই তাকে আকাশ ছুঁতে প্রত্যেক দিন অনুপ্রেরণা দেয়। তার জীবনের লাটাই কিন্তু সেই ইনিশিয়াল ডেজের স্ট্রাগলের স্মৃতিগুলোই। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে লাটাইকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বান্ধবীর কথা এবং তার জীবনের লাটাইয়ের কথা। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সে আমার এক বান্ধবী, জীবনে বহুবার বহু ঘাত প্রতিঘাতে সম্মুখীন হয়েছে, কিন্তু তথাপি তাকে কোনোদিন ভেঙে পড়তে দেখিনি। প্রতিবার নতুনভাবে নতুন উদ্যমে তাকে আকাশ ছুঁতেই দেখেছি বা আকাশ ছোঁয়ার চেষ্টা করতে দেখেছি। তো একবার জিজ্ঞেস করেছিলাম যে তার জীবনে লাটাইটা ঠিক কে, সে বলেছিল তার পোষ্য। আগে হ্যাঁ, তার পোষ্য যার নাম ঘন্টু, তো সেই ঘন্টুকে সে যখনই দেখে তার জীবনের অনেক কষ্ট অনেক গ্লানি সে ভুলে যায় এবং নতুনভাবে আকাশ ছোঁয়ার জন্য প্রস্তুত হতে থাকে। তার পোষ্য সালোমেও ঘন্টু, অর্থাৎ তার পেট ডগ ঘন্টু হলো তার জীবনের লাটাই, অ্যাকর্ডিং টু হা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু কথা, কিছু গল্প লাটাইকে নিয়ে। লাটাই যেরকম ঘুড়ির আকাশ ছোঁয়ার জন্য অন্যতম দায়ী একটি পদার্থ, সেরকমই আমাদের জীবনেও কিন্তু আকাশ ছুঁতে গেলে এরকম লাটাই লাগবেই। সেই লাটাই আমাদের জীবনে যেরকম দরকার, ঘুড়ির আকাশ ছোঁয়ার জন্য ঠিক ততটাই দরকার। তো সেই লাটাইকে নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম আমি গৌরব। কেমন লাগলো আপনার জানান, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিয়া অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলার এই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং হাজির হয়েছি বেশ কিছু কথা নিয়ে, বেশ কিছু গল্প নিয়ে, বেশ কিছু আড্ডা নিয়ে। আর সেই আড্ডার ফাঁকে ফাঁকে যেটা হবে সেটা হচ্ছে মন ভালো করার গান। তাই জন্য অল্প একটু সময় আপনার থেকে ধার চেয়ে নিচ্ছি এবং শোনাবো সেই সময় ভালো ভালো গান, যাতে আপনার আমার দুজনের মনটা ভালো হয়ে যায়, তারপর আড্ডায় ফিরে আসবো। তাই জন্য বলছি কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নিয়ে ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আমরা যতবারই ব্যাচেলার থেকে কোনো একটা প্ল্যান করি বা যখন আমরা নাবালিকা থাকি বা নাবালক থাকি, সেই সময় বন্ধুরা মিলে যে প্ল্যান করি, সেই প্ল্যানগুলো বড় হতে হতে অনেক সময় সাকসেসফুল হয় না। ঠিক সেই রকমই আনসাকসেসফুল প্ল্যানের যদি লিস্টে কেউ থাকে, সেটা অবশ্যই কিন্তু গোয়া তার মধ্যে থাকবে। কারণ সবাই আমরা মোটামুটি বন্ধুরা গোয়া যাওয়ার প্ল্যান করে ফেলি, গোয়া যাওয়ার প্ল্যানের জন্য গ্রুপ বানিয়ে ফেলি এবং কী কী কিনবো, কীভাবে যাবো, কীভাবে পারমিশন নেব, বাড়িতে কীভাবে মানাবো, সব কিছু করে ফেলি। লাস্টে গোয়া প্ল্যানটাই হয় না। তাই জন্য আমার মনে হলো আজকের আড্ডায় সে আনসাকসেসফুল প্ল্যান থেকে যদি সাকসেসফুল একটা আড্ডা দেওয়া যায় তাহলে কেমন হয়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

www.sanskritbangla.com-এ যারা শুনছেন আমাকে, যারা সমুদ্র ভালোবাসেন, যারা ঘুরতে যেতে ভালোবাসেন, তাদের কাছে বিচ মানে একটা প্রাণ খোলা অফুরন্ত শান্তির বাতাস, তাদের কাছে গোয়া নামটা ভীষণই কাছে প্রাণের এবং অবশ্যই মজার। হুল্লোড় করার জন্য বন্ধুদের সাথে হোক, ফ্যামিলির সাথে হোক, নিজের সাথে হোক, যদি মনে হয় যে এক্সপ্লোর করতে চাই, তাহলে অবশ্যই গোয়া যেন থাকে। কিন্তু গোয়ায় গেলে কোন জিনিসগুলো না দেখলেই নয়, সেগুলো আমরা সবাই জানি, কিন্তু গোয়ায় গেলে আমার মনে হয় যেগুলো নতুন নতুন অ্যাড করা প্রয়োজন, সেটা হচ্ছে আপনাকে স্পোর্টস, ওয়াটার স্পোর্টস যেগুলো, সেটা কিন্তু আপনাকে করতেই হবে, এবং বাগা বিচ যেতেই হবে। আর সব থেকে আমার মনে হয় যেহেতু ওটা একটা পর্তুগিজদের জায়গা, এবং সেখানে অনেক কিছু আমরা ইতিহাসের সফর যদি ঘাঁটি, সেখানে পর্তুগিজদের বেশ ঘাঁটি আমরা দেখতে পাবো, এবং সেখানকার ছোঁয়াও দেখতে পাবো। সব থেকে বড় কথা, সুন্দর সুন্দর ড্রেস কিনে, সে সুন্দর সুন্দর যে পর্তুগিজদের কলোনি আছে, সেখানে যে সুন্দর সুন্দর বাড়ি আছে কালারফুল, তার সামনে ছবি তুলতে হবে, এবং তার সাথে সাথে কি কি খেতে হবে সেটা আর নাই বললাম এখানে।

0: যেন মৃগনা।
1: মানে কথা হচ্ছে গোয়া যাওয়ার জন্য আমার মনে হয় না কোনো উপযুক্ত সময় আছে বলে, কারণ গোয়া আপনি চাইলে সব সময় যেতে পারেন, কিন্তু তাও আমার মনে হয় যে সবকিছুরই তো একটা একটু অন্য রকম ভাবে এক্সপ্লোর করা যেতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনি পার্টির সময়টা, অর্থাৎ যেই সময়টা ফেস্টিভ সিজন থাকে, ওই ক্রিসমাসের ইভটা বা নিউ ইয়ার যে পার্টিটা, সেই সময় যান, তাহলে কিন্তু গোয়াতে একটা অন্যরকম ভাইবস খুঁজে পাবেন। নাইট আউট, নাইট মানে রাতের যে গোয়াটা, একটা সেই বিচ, সেই বাগা বিচ, সেই কলনগেট বিচ, মানে একটা অন্য রকম আরব সাগরের তীরে আপনি মজা নিতে পারবেন এবং দেখতে পাবেন একটা অন্য রকমের গোয়া।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে। এবং গোয়া একটা দারুণ মজার জায়গা, আর সেই মজার জায়গায় আপনাকে নতুন করে আমার মনে হয় না কিছু ডিটেলস দেওয়ার দরকার পড়ে, এবং কোন কোন বিচ আছে, কোন কোন বিচ ফেমাস, কোন কোন জিনিসগুলো না দেখলেই নয়, সেই সব কিছুই আমরা মোটামুটি জানি। কিন্তু গোয়া যে একটা ইমোশনের জায়গা, একটা স্ট্রং বন্ধুত্বের গ্রুপের মধ্যে যদি আপনি গোয়া ঘুরতে চান, তাহলে সত্যি আপনি আপনার জীবনে একটা স্ট্রং মেমোরিজ তৈরি করতে পারবেন, এটুকু বলতে পারি। আজকের ডাটাটা কেমন লাগলো সেটা প্লিজ বলবেন, এবং তার সাথে সাথে আপনি যদি গোয়া ঘুরে থাকেন তাহলে অবশ্যই আমি যাই নস্টালজিক ফিল করবেন আর আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন। প্লিজ আমার সাথে সাথী থাকার জন্য, ভালোবাসার জন্য ফলো করতে হবে আমাকে www.radiobanglane.com কে। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ মহানায়কের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, যদি বলা যায় আজকের এই শোটার নামকরণ হওয়া উচিত চেনা জানা উত্তম কুমার কিংবা অজানা মহানায়ক, তবে হয়তো ব্যাপারটা কিছুটা একটু অন্যরকম মনে হবে। কিন্তু আমি শুধুই আজকের এই শোটার নাম দিলাম মহানায়ক। কেন মহানায়ক? আমার এই যে আজকের এক ঘন্টা শো, সেই শোয়ের মাধ্যমে আমরা সবাই মিলে কিন্তু জানতে পারবো যে আজকের এই শোটার নাম কেন মহানায়ক রাখা হয়েছে। তো একটু প্রথম দিকে যাই, তখন মহানায়ক স্কুলের ছাত্র, বন্ধুরা মিলে গড়ে তুললেন লুনার ক্লাব। বন্ধুরাই নিজেদের বাড়ি থেকে চাদর এনে তাই দিয়ে বাঁধল অভিনয়ের মঞ্চ, আর সেখানেই মুকুট অভিনীত হয়। আর সেই নাটক দেখে, উত্তম কুমারের অভিনয় দেখে জ্যাঠামশাই অমরনাথ চট্টোপাধ্যায় খুব খুশি হয়ে আশীর্বাদ করেছিলেন। জ্যাঠামশাই ছিল যাত্রা ক্লাব, আর সেখানে আড়াল থেকে অভিনয় দেখেই ছোট্ট উত্তম কুমারের অভিনয়ের নেশা জেগেছিল। পরে এই লুনার ক্লাবের বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছিলেন, সেগুলি হলো কচি সংসদ, গুরুদক্ষিণা ডাকঘর কিংবা বৈকুণ্ঠের খাতা। এরপর স্কুলে অভিনীত হয় গয়াসুর নাটকটি, আর সেখানে ছোট্ট গয়াসুরের ভূমিকায় অভিনয় করে তিনি প্রশংসিত হলেন এবং পেলেন দুটি মেডেল। ওই নাটকে উত্তম কুমারের বেশ কয়েকটি গানও গেয়েছিলেন। ম্যাট্রিকুলেশন পাশ করার পর আবার নাটকের রিহার্সাল শুরু হলো, সেবার অভিনীত হলো ডিএল রায়ের শাহজাহান। উত্তম কুমার অভিনয় করলেন দাঁড়ার চরিত্রে। আমরা এগোবো, বুঝতে পারছেন তো কেন আজকের এই নামকরণ মহানায়ক? সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ফিরেলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষটা রূপকথার গল্প, মৌমাছিদের রানী, মানে যেটা চলবে মক্ষী রানী। তো বিরতির আগে হ্রদে পৌঁছানোর কথা বলেছিলাম, এবার আরও একটু পথ এগিয়ে একটা গাছে তারা দেখে মধুতে টুসটুসে একটা মৌচাক। গাছটার গুঁড়ি দিয়ে মধু গড়িয়ে গড়িয়ে পড়ছিল। বড় ভাইয়েরা বলল, গাছের তলায় আগুন জ্বেলে দিয়ে মৌমাছিতে তাড়িয়ে মধু খাবো। কিন্তু তাদের বোকা ভাই বলল, হা বেচারা মৌমাছিদের কেন সর্বনাশ করবে, ওদের আমি পোড়াতে কিছুতেই দেব না। শেষটায় তিন ভাই পৌঁছল এক দুর্গে। সেখানকার আস্তাবলের ঘোড়াগুলো পাথর হয়ে গিয়েছিল, কিন্তু লোকজন কাউকে দেখা গেল না। সব ঘর ঘোড়ার পর তারা পৌঁছল এক দরজায়, সেটাই ছিল তিনটে হুড়কো। দরজাটার মাঝখানে ছোট্ট ফকর দিয়ে তাকিয়ে তারা দেখে ঘরের মধ্যে একটা টেবিলের সামনে বসে রয়েছে ছোটখাটো একটি লোক। সঙ্গে থাকুন রূপকথার গল্প, আবারও কয়েকটা গানের পর ফিরে এসে বলবো। শুনছেন মৌমাছিদের রানী।
1: এখানে গলি গুঁজি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসি ও কান্নার সারাৎসার, হাসি ও কান্নার সারাৎসার। এ যেন নিশি ডাক মৃতের হাত ছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয় হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে

0: ধ্বনিগুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগা নদী, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার, আমাকে টান মারে রাত্রি জাগা নদী, আমাকে টান মারে।
1: এখানে রাত নেই, এখানে দিন নেই, থেমেছে চুম্ব।

0: cared about more than just IT. At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। মহানায়ক উত্তম কুমারের কথা চলছে। মহানায়ক উত্তম কুমার ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের ভীষণ ভক্ত। 1946 সালের 23 জানুয়ারি বন্ধুরা মিলে ঠিক করলেন নেতাজির জন্মদিন উপলক্ষে প্রভাত ফেরি বের করা হবে। তো উত্তম কুমার বললেন, আমি নেতাজিকে নিয়ে একটা গান লিখে সুর দেব। দুদিনের মধ্যে গান লিখে সুর দিলেন। প্রভাত ফেরিতে সকলে মিলে গাইলেন সেই গান। সুভাষেরই জন্মদিনে গাইব নতুন গান, সেই সুরেতে জাগবে মানুষ, জাগবে নতুন প্রাণ। বিভিন্ন সময় তিনি নিজেই গান লিখে নিজেই সুর দিতেন। স্বাধীনতার সময়ে দাঙ্গা শুরু হলে উত্তম কুমারের মন ভারাক্রান্ত হয়ে যায়। তিনি বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি তার সমর্থন ব্যক্ত করে গিয়েছেন, আর সেই অনুভূতি থেকে লিখেছেন একটি গান। মন্দিরমে পূজা আরতি, মসজিদ মে সুনো আজান পূর্বাতি, দিল সে মিলাও দিল হিন্দু মুসলমান। সকলকে নিয়ে তিনি সেই গান বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে গাইলেন। আবারও বলছি, কেন মহানায়ক উত্তম কুমার, সঙ্গে থাকুন।
1: তুমি না হয় রহিতে কাছে

মৌমাছিদের রানী রূপকথার গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। শুনছেন গান মুসাফির একটা স্পেশাল আড্ডা আজকের এই এক ঘন্টার আসরে। তো প্রথম যে ব্যাপারটা দেখা গেল যে সারাদিন ধরে বড় ভাই মুক্তগুলো খুঁজলো কিন্তু সন্ধ্যের মধ্যে 100টার বেশি খুঁজে পেল না, তাই টেবিলের লেখা অনুযায়ী সে হয়ে গেল পাথর। পরদিন মেজ ভাই গেল মুক্তর খোঁজে কিন্তু বড় ভাইয়ের মতোই সব মুক্ত সেও খুঁজে পেল না, সে পেল মাত্র 200টি, তাই সেও হয়ে গেল পাথর। শেষটায় মুক্ত খোঁজার পালা এলো সেই বোকা ছোট্ট ভাইয়ের। জলাজমিতে মুক্তগুলো খুঁজতে শুরু করল সে, কিন্তু কাজটা করা অসম্ভব থেকে একটা পাথরে বসে সে কাঁদতে লাগল। এমন সময় 5000 প্রজা নিয়ে হাজির হলো পিঁপড়েদের রাজা, যার জীবন সে বাঁচিয়েছিল। মুহূর্তের মধ্যে খুদে খুদে পিঁপড়েগুলো সব মুক্ত খুঁজে এনে এক জায়গায় জড়ো করে রাখল। দ্বিতীয় কাজটা হলো হ্রদের তলা থেকে রাজকন্যার শোবার ঘরের চাবি তুলে আনা। ছোট ভাই জলের কাছে আসতে সে হাঁসেদের প্রাণে সে বাঁচিয়েছিল, তারা এলো সাঁতরে, আর তারপরে জলে ডুবে গিয়ে তারা তুলে আনল চাবিটা। কিন্তু তৃতীয় কাজটাই ছিল সবচেয়ে কঠিন, সেটাই 3 রাজকন্যা ঘুমিয়ে রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট আর সবচেয়ে সুন্দরীকে হাত দিয়ে দেখিয়ে দেওয়া। 3 রাজকন্যাকেই দেখতে হুবহু এক রকম, তাদের মধ্যে একমাত্র যেটা তফাৎ সেটা এই, ঘুমোবার আগে বড় রাজকন্যা খেয়েছিল এক টুকরো মিছরি, মেজ খেয়েছিল এক ঢোক সিরাপ, আর ছোট খেয়েছিল এক চামচে মধু। তখন ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী। তারপর সঙ্গে থাকুন, আবারও ফিরব কয়েকটা গানের পর রূপকথার শেষ অংশ নিয়ে। শুনছেন মৌমাছিদের রানী, এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

বুকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে, আর চলছে রূপকথার কাহিনী মৌমাছিদের রানী। তো ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী, যাকে সে বাঁচিয়েছিল আগুন থেকে। তিন রাজকন্যার মুখের উপর উঠতে লাগলো মৌমাছিদের রানী। তারপর যে রাজকন্যা মধু খেয়েছিল তার ঠোঁটের ওপর নামল সে। সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দিল ছোট ভাই, দুর্গ হয়ে গেল জাদুমুক্ত। সঙ্গে সঙ্গে সেখানকার সবাইকার জাদুর ঘুম ভাঙল। যারা পাথর হয়ে গিয়েছিল তারা আবার ফিরে পেল মানুষের দেহ। যে ছোট ভাইকে বলতো বোকা, তার সঙ্গে বিয়ে হলো সবচেয়ে সুন্দরী ছোট রাজকন্যার। আর তার বাবার মৃত্যুর পর সেই হলো রাজা। আর বড় দুই ভাই বিয়ে করল অন্য দুই রাজকন্যাকে। গ্রিম ভাইদের রূপকথা থেকে দেখতে দেখতে সময় একদম শেষ। কেমন লাগলো আজকের রূপকথার কাহিনী? 4475039657122 তে অবশ্যই জানাতে ভুলবেন না সৌভিককে। আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

এক অদ্ভুত মুগ্ধতা চাই চাই, এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও, এক অদ্ভুত মুগ্ধতা। সত্যি বলতে এই অদ্ভুত মুগ্ধতা আমার রাস্তাঘাটে ফুচকার গাড়ি দেখলেই হয়। এই একটা খাবার বস, লোভ সামলানোটা খুব মুশকিল। মানে ছোট থেকে বড় সবাই ফুচকার প্রতি দারুণ অবসেসড। টকঝাল নোনতায় ওহ ডেলিশিয়াস, মানে এই লাজবাব আইটেমটা মুখে পড়তেই মনে হয় ওফ। মানে ফুচকা নিয়ে দারুণ দারুণ সব গপ্প আছে। আমি জানি, আমি শিওর যে আপনারও ফুচকা নিয়ে প্রচুর মেমোরিজের কথা মনে পড়ে গেল। তাহলে আর দেরি কেন, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। ফিরছি তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানির ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কেমন লাগছে আমার শো আমাকে কিন্তু অবশ্যই জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করতে কিন্তু ভুলবেন না। এবং আমাদের শোয়ের সব রকম আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আর শো শুনতে হলে নিশ্চয়ই আছে মনে ওয়েবসাইটটা, www.radiobanglanet.com। তো যেটা নিয়ে কথা বলছিলাম, ফুচকা নিয়ে। আর ফুচকা নিয়ে কথা বলতে গিয়েই জিভটা যেন জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, মানে ফুচকার নামটা বললেই জিভে যেন একটা জল চলে আসে, মানে সত্যি কথা বলতে গিয়ে আমি একটুখানি আটকে যাচ্ছি। কারণ ফুচকা আমাদের কাছে একটা ইমোশন, ফুচকা আমাদের কাছে একটা ডেলিশিয়াস আইটেম। এবং ফুচকার নানা রকম ফ্লেভার আছে, মানে শুধু টক জল দিয়ে ফুচকা খাওয়া ছাড়াও প্রচুর প্রচুর ফ্লেভার আছে। দই ফুচকা আছে, চাটনি ফুচকা আছে, ম্যাঙ্গো ফুচকা আছে, চকলেট ফুচকা আছে, প্রচুর প্রচুর ফিউশন ফুচকা এখন পাওয়া যায়। আপনার পছন্দের ফুচকার ফ্লেভার কোনটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আরও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল ফুচকা নিয়ে। ফুচকা, ও মাই গড, মানে ফুচকা বললেই একটা যেন 8 থেকে 80, মানে সবার একটা আলাদা ইমোশনস তৈরি হয়ে যায়। আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি যারা রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খান। সত্যি, মানে ফুচকা খাওয়ার সত্যি কোনো বয়স নেই। আর সেই ফুচকাটা যদি অত্যাধিক ঝাল দিয়ে হয় তাহলে তো আর কথাই নেই। মানে আমি শিওর আমার মতো অনেক মানুষই আছেন যারা প্রচুর ঝাল খেতে ভালোবাসেন এবং ফুচকার মধ্যে ঝালের পরিমাণটা যেন আরও দ্বিগুণ হয়। ঠিক নাড়ে ঝোলে ফুচকাটা না খেলে মনে হয় না যে ফুচকা খাচ্ছে।

অনেক মানুষ আছেন যারা শুধু টক খেতে ভালোবাসেন, খুব একটা ঝাল খান না। আবার কিছু ধরনের মানুষ আছেন যারা ঝালও খান না টকও খান না। তাহলে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানান আপনার কীরকমভাবে বা কতটা ঝাল, কতটা নোনতা, কতটা টক দিয়ে আপনার ফুচকা খেতে ভালো লাগে। তাহলে আড্ডা তো চলতেই থাকবে, সে ফুচকার হোক বা যাবতীয় কোনো বিষয় নিয়ে হোক। তার জন্য তো আমাদের ওয়েবসাইটটা জানতে হবে, www.radiobanglanet.com। পরের গানটা সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, মন যখন নিরুদ্বেগ।

টক ঝাল একটা বিরতির পর। ইয়েস, টক ঝাল বিরতি, কারণ কথা হচ্ছে ফুচকা নিয়ে। আর আপনি শুনছেন অ্যান্ড সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আমি শিওর আপনার ফুচকা ভীষণ প্রিয় একটা পদ। হয়তো আপনি ভিন দেশে ফুচকাটা ঠিক কলকাতার মতো উপভোগ করতে পারেন না, কিন্তু ফুচকা নিয়ে আপনার নানা রকম ইমোশন আছে, নানা রকম প্রেম আছে, কি তাই না? ফুচকার সঙ্গে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা লেভেলের প্রেম আছে, সেটা আমি দেখেছি এবং শুনেছি। মানে ফুচকার প্রতি প্রচুর মানুষ অবসেসড, মানে এমন কিছু মানুষ আছেন যারা প্রত্যেক দিন বিকেলবেলা ফুচকা না খেলে তাদের দিনটা সম্পূর্ণ হয় না। ইয়েস, আমি এরকম অনেক মানুষ দেখেছি। আচ্ছা, যারা কলকাতার বাইরে থাকেন তারা কি কলকাতার ফুচকাটা মিস করেন? বা আপনার ভিন দেশের বন্ধুটিকে কলকাতার ফুচকা একবার হলেও কি খাওয়ানোর সুযোগ হয়েছে? যদি খাওয়ানোর সুযোগ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভিন দেশের বন্ধুটার কেমন লেগেছে ফুচকার স্বাদ, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, জানি মনে আছে, তাও বলছি +447503965712। পরে দুটো গান সাজানো রইল আপনার সেই বিশেষ বন্ধুটির জন্য, যে কলকাতার ফুচকা খেতে দারুণ আগ্রহী। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফেলেছি তোমায়, আমি তো সেই কোন ছোটবেলা থেকে ফুচকাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ সত্যি, ফুচকার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে। যতদিন অন্তর অন্তর খাওয়া হোক না কেন, নতুন করে কিন্তু একটা ফুচকার প্রতি প্রেম নিশ্চয়ই জন্মায়, সেটা আপনারও হয়। তবে আমার কি মনে হয় জানেন, ফুচকাটা অনেকটা প্রাক্তন প্রেমিকের মতন। যখনই রাস্তাঘাটে একবার হলো দেখা হয়ে যায়, তখনই প্রেম প্রেম পেয়ে ওঠে। হ্যাঁ, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, সবাই হয়তো শুনে একটুখানি অভিমান হতে পারে আমার উপর, কিন্তু আপনি কিন্তু অভিমান করবেন না, কারণ আড্ডা দিতে দিতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ পর্যায়ে বলতে মনে পড়ে গেল ফুচকার শেষ পর্যায়ে। কি বলুন তো, সব থেকে বেশি ক্রেভিংস হয় যেটার প্রতি, ফুচকার ফাও ফুচকার ওপর। মানে ফুচকা খাওয়ার শেষে ফাও ফুচকার প্রতি একটা দারুণ ক্রেভিংস হয়। মানে আপনি যত টাকারই ফুচকা খেয়ে নিন না কেন, ফাও ফুচকা কিন্তু চাই চাই। কি ঠিক বলেছি তো, এটা এটা না হলে মনে হয় ইস কি একটা মিস করে গেলাম। অনেকেই আছেন ফাও ফুচকাটা না দিতে চায় না, কিন্তু ফাও ফুচকা না হলে মনে হয় যেন ফুচকা খাওয়াটা ঠিক কমপ্লিট হয় না। ফাও ফুচকা খাওয়ার পর যেমন মনে হয় আরেকটু হয়ে ভালো হতো, তেমনই আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি যদি আরেকটু থাকতো। কিন্তু কিছু করার নেই, ফাও ফুচকা যেমন এন্ড হয়ে যায়, তেমনই সময়টা বড্ড তাড়াতাড়ি এন্ড হয়ে যায়। তাই এখানেই থামতে হচ্ছে, কাল আবার আসব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

রামধনু রং নিয়ে আমি খেলা ঘর বেঁধেছি। আশা ভোসলের কণ্ঠে এই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নের আড্ডায় এই রংধনুর গল্প তো থাকবেই। আসলে যখন এক পশলা বৃষ্টি হয়ে যায় আর তারপরেই যখন রোদের ঝিলি, সেই ঝকঝকে আকাশে সাত রঙা রঙে রঙিন হয়ে যে রংধনুকে আমরা দেখি, তার সৌন্দর্য সত্যি আমাদের মন প্রাণ ভরিয়ে দেয়। সেই সাত রঙা রংধনুর গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় ড্রয়িং খাতা খুলে আঁকিবুকি কাটা, আর তারপর সেগুলো রং করব বলে ক্রেওনের বাক্স খুলে নেওয়া, আর সেখানে সাজানো রয়েছে পর পর নানা রকমের রং, আর সেই রংগুলো যেন উঁকি মেরে আমাদের বলছে যে এবার আমাদের নিয়ে তোমার খেলা শুরু করো। আর তারপর সেই রংগুলো একটা একটা করে বার করে খাতার মধ্যে নিজের মনের মাধুরী মিশিয়ে রাঙিয়ে নেওয়া, এই যে রঙের একটা মজা, সেটা কিন্তু সব সময়। আর সেই রং যদি ছড়িয়ে পড়ে আকাশে, সেই সাত রঙা রংধনুর গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.com, আর সঙ্গে আমি অনামিকা। এই যে আমরা রেইনবোর কথা বলছি, সেই আকাশের বুকে যেন সাতটি রঙকে পরপর করে কেউ এঁকে দিয়েছে। আমরা যেমন ড্রয়িং খাতায় আঁকি, ঠিক প্রকৃতিও যেন আকাশের বুকে এইরকম সাতটি রঙকে পরপর এঁকে দিয়েছেন। পুরো আকাশ জুড়ে যেন একটা বো বা ধনুক, আর তার মধ্যে রয়েছে বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই সাতটি রঙে রঙিন সেই রংধনু বা রেইনবো। তার গল্প নিয়ে আমরা থাকব, তবে এখন শুনব গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাত রঙা রংধনুর গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডায় আমরা এই যে রেইনবো নিয়ে কথা বলছি, এই রেইনবো কিন্তু অনেক রকমের হয়। সাধারণত বৃষ্টির পরেই আমরা রেইনবো দেখতে পাই, আর সেটা সাতটা রং তো অবশ্যই থাকে, তবে তার যে রূপটা আমরা বেশিরভাগ দেখি সেটা অর্ধচন্দ্রাকৃতি, অর্থাৎ ধনুকের মতো। এই জন্যই একে রেইনবো বলা হয়। আর সেই রেইন অর্থাৎ ওই বৃষ্টির যে ফোঁটাগুলো, তার মধ্যে দিয়ে যখন সূর্যরশ্মি যায়, তখন আমরা যেই প্রতিফলন বা প্রতিসরণ আমরা দেখতে পাই, সেখান থেকেই কিন্তু আমাদের চোখ ওই রকম ভাবে দেখতে পায় সাতটা রংকে। আর এই যে সাতটা রংকে আমরা পরপর দেখতে পাই, সেটাও কিন্তু সেই রঙের ওয়েভলেন্থের ওপরেই নির্ভর করে। এগুলো হলো বিজ্ঞানের ভাষা। আর এই যে নানা রকমের আমরা রেইনবো দেখি, সেগুলো কি কি রকমের সেটা নিয়েও আমরা জানব, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেইনবো, যার মধ্যে লুকিয়ে রয়েছে সাতটি রং, সেই বেনিয়া সহকলা বা ভিচিওর। সেই সাত রঙা রংধনুর গল্প নিয়েই আজ আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। সঙ্গে রয়েছি আমি অনামিকা, শুনছেন রেডিও বাংলানেট.কম। এই যে আমরা রেইনবোর গল্প বলছি আজকে, যা আমাদের বারবার মুগ্ধ করে, সেই রেইনবো কিন্তু অনেক রকমের হয়। সাধারণত আমরা বৃষ্টির পরে অর্ধচন্দ্রাকৃতি বা বইয়ের মতো রেইনবো দেখে থাকি, অনেক সময় আবার দুটো রেইনবো একসঙ্গে পাশাপাশি দেখা যায়, আবার অনেক সময় একসঙ্গে অনেকগুলো রেইনবো কিন্তু দেখা যায়, যাকে মাল্টিপল রেইনবো বলে, আবার অনেক সময় পুরো ফুল সার্কেল হয়েও আমরা রেইনবো দেখতে পাই, আবার অনেক সময় এমন রেইনবো দেখা যায় যেটা ফগ বা অল্প কিছু যদি মেঘ থাকে তার ভেতর দিয়ে সূর্যরশ্মি গিয়ে এইরকম ফগ বো দেখা যায়। এইরকম নানা রকমের রেইনবোর গল্প রয়েছে, আর সেই গল্প করতে করতেই এখন আমাদের সময় হয়েছে পরপর দুটো গান শোনার। চলুন চট করে শুনে নিই দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: বলো,
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
4: হঠাৎ সামনে স্মৃতিদের খসারিয়ে সামনে যদি যায় সে এ পথ দিয়ে,
3: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
6: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পর দুটো গান শুনেই ফিরে এসেছি আমি অনামিকা পপকর্নে। শুনছেন রেডিও বাংলানে.com। আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি সাত রঙা রংধনু নিয়ে, রেইনবো, যা আমাদের ছোট বড় সকলকেই অবাক করে। আমরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখি তার অপূর্ব সৌন্দর্য, মনে হয় প্রকৃতি তার রঙের তুলি দিয়ে খুব সুন্দর করে আকাশের বুকে রাঙিয়ে দিয়েছে। সেই রেইনবোর কথা তো আমরা সকলেই জানি, কিন্তু মুনবো তার কথা জানবো আরেকদিন, আজ আর নয়, কারণ ঘড়ি বলছে আজকের মতো বিদায় নিতে হবে অনামিকাকে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও শনি রবি একটা ছোট্ট উইকেন্ড কাটিয়েই সোমবার ঠিক একই সময় আবার চলে আসবো আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অনেকেই বলেন যে কোনো পরিবর্তন আসন্ন হলে তার ছাপ সর্বপ্রথমে দেখা যায় দেয়ালে, দেয়াল লিখনটা ফুটে ওঠে সবার আগে। কিন্তু দেয়াল লিখন তো ফুটে উঠবে, কিন্তু কোথায় ফুটে উঠবে বলুন তো? অবশ্যই দেওয়ালে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জমে উঠতে চলেছে কিছু দেয়ালকে নিয়ে। আগে হ্যাঁ, কিছু দেওয়াল যেগুলো কি না এক কথায় অবিশ্বাস্য রকমের বিখ্যাত, মানে এরকম কিছু দেয়াল আছে যেগুলোর কথা সারা পৃথিবী জানে এবং তার পেছনে অজস্র ইতিহাস আছে। তো সেরকমই কিছু জগৎ বিখ্যাত দেয়ালের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো দেয়ালের কথা বললে আর পৃথিবী বিখ্যাত দেয়ালের কথা বললে সবার আগেই কিন্তু উঠে আসবে চীনের নাম, সেই চীনের বিখ্যাত প্রাচীর। যেই প্রাচীর তৈরি করতে সময় লেগেছিল প্রায় 500 বছর, ভাবা যায়? কিন্তু সেটাই কিন্তু সত্যি। অ্যাকচুয়ালি চীনের প্রাচীর প্রথম তৈরি হওয়া শুরু হয় 5th century BC-তে, তারপর সেটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয় 262 খ্রিস্টাব্দে। কিন্তু তারপরে যখন মিং ডাইনেস্টি আসে বহু বছর পরে, অর্থাৎ 1344 খ্রিস্টাব্দে, সেই প্রাচীর রিনোভেট করার কাজ শুরু হয় এবং সম্পূর্ণ হয়। বর্তমানে চীনের প্রাচীর শাখা প্রশাখা মেলে দাঁড়িয়ে আছে 8,850 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে। এবং এই প্রাচীর আরও একটি কারণে বিখ্যাত, সেটা হলো চাঁদ থেকে কিন্তু মানুষ দ্বারা সৃষ্ট একমাত্র একটা জিনিসই দেখা যায় এই পৃথিবীর বুকে, সেটি হলো চীনের প্রাচীর। তো রেডিও বাংলানেট.com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে দেয়ালকে নিয়ে। জগৎ বিখ্যাত সমস্ত দেয়ালের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই আরও একটি বিখ্যাত প্রাচীরের কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এরপরে যে দেয়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করবো তার নাম ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল, আর এটি অবস্থিত জেরুসালেমে। তো রেডিও বাংলা ডট কম শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল। এটি ওল্ড জেরুজালেম সিটিতে অবস্থিত এবং এটি অত্যন্ত সাধারণ একটি দেয়াল। এটি যে জন্য বিখ্যাত সেটা হলো এর একটি ধর্মীয় গুরুত্ব আছে। এটা জিউসদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলিজিয়াস একটি স্পট। তো রেডিও বাংলা ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডা আসর জারি আছে বিখ্যাত দেয়ালদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা ডট কম।

কয়েক হাজার বছর আগে তৈরি হয়েছিল এই দেয়ালটি, এবং পৃথিবী যে প্রথম সপ্তম আশ্চর্য একটি লিস্ট করা গিয়েছিল, যার মধ্যে কোনো কিছু এখন আর অবশিষ্ট নেই, তার মধ্যে এই দেয়ালটি ছিল। এই দেয়ালটির নাম ব্যাবিলন ওয়াল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে জগৎ বিখ্যাত সমস্ত দেয়ালকে নিয়ে। তো ব্যাবিলন ওয়াল, যেটি প্রায় আজ থেকে 3 থেকে 4 হাজার বছর আগে সৃষ্টি হয়েছিল কিন্তু আলটিমেটলি ধ্বংস হয়ে যায় পরবর্তীকালে, এই মেসোপটেমিয়া ইরাকের যিনি শাসক ছিলেন সাদ্দাম হুসেন, তিনি পরবর্তীকালে এই দেয়ালটি রিকনস্ট্রাকশন করার চেষ্টা করেন, যদিও সেটি সম্পূর্ণরূপে সফল হয়নি। তথাপি এই ব্যাবিলন ওয়ালের কিছুটা অংশ মেরামত করা গিয়েছিল, যেটা কিনা এখন জার্মানির বিভিন্ন মিউজিয়ামে ঠাঁই পেয়েছে, চাইলে সেখান থেকে ঘুরে এসে দেখতেও পারেন। রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে বিখ্যাত সমস্ত দেয়াল নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

এরপরে যে দেয়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করব তাকে ঘিরে কিন্তু একটা রহস্য আছে। দেয়ালটির পোশাকি নাম স্যাক্সে হুয়া ম্যান, বুঝতেই পারছেন একটু অদ্ভুত নাম। এই দেয়ালটি অবস্থিত পেরুর কুস্কো শহরে, ইনকা সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই দেয়ালটি। এই দেয়ালটি তৈরি হয়েছিল পরপর পাথর গেঁথে, মানে তার মাঝখানে কোনো রকম চুন বালি সুরকি ইত্যাদি কিছুই ছিল না, জাস্ট পাথরের ওপর পাথর বসিয়ে রেখেই দেয়ালটি তৈরি করা হয়েছিল। এই দেয়ালটি কিছু কিছু জায়গায় 28 ফুট পর্যন্ত উঁচু, আর কিছু কিছু ক্ষেত্রে প্রায় 140 মেট্রিক টনের পাথরও ব্যবহার করা হয়েছে। কিন্তু এই দেয়ালটি কেন তৈরি করা হয়েছিল সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, কাজে এখানে কিন্তু লুকিয়ে আছে একটি রহস্য। ইনফ্যাক্ট ইনকা সভ্যতার বেশ কিছু জায়গায় এরকমই রহস্যজনক। তো রেডিও বাংলায় .com এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা দাঁড়িয়ে আছে কিছু দেয়ালকে নিয়ে, যেগুলো কিনা জগৎ বিখ্যাত। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার প্রান্তে এরকমই আরো একটি দেয়ালের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলায়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

জিম্বাবুয়ে দেশটির কথা আমরা মোরললেস প্রত্যেকেই জানি, তার কারণ তাদের ক্রিকেট টিম। এই জিম্বাবুয়ে কিন্তু মাঝে মধ্যেই চমকে দিয়েছে আমাদের এই ক্রিকেট দুনিয়ায়। কিন্তু এই জিম্বাবুয়ে কিন্তু আরও একটা জিনিসে চমকে দিয়েছে, সেটা হলো তাদের একটি দেয়াল, সেই দেয়ালের নাম দ্য ওয়াল অফ জিম্বাবুয়ে। আজ থেকে প্রায় 1100 বছর আগে তৈরি হয়েছিল এই দ্য ওয়াল অফ জিম্বাবুয়ে। গোটা জিম্বাবুয়ে যে ছোট দেশটি সেটাকে ঘিরেই রয়েছে এই দেয়ালটি। কিন্তু এই দেয়ালের তাৎপর্য যে ঠিক কী সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যায়নি। তার কারণ এই দেয়াল কিন্তু মোটেও শত্রুদের আটকানোর জন্য তৈরি হয়নি, হয়তো এই দেয়াল কোনো সাম্রাজ্যের প্রতিষ্ঠার কারণ হিসেবে বা প্রতিষ্ঠার প্রতীক হিসেবেই ব্যবহৃত হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিছু দেয়ালকে নিয়ে, আর সেগুলোই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

এবং এরপর বার্লিন ওয়াল। এই বার্লিন ওয়ালের কথা শোনেননি এরকম লোক খুব কম। বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মান দেশটি যখন দুটুকরো হয়ে যায়, অর্থাৎ ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি, তখন এই দুটি দেশের সীমানা নির্ধারিত হয়েছিল একটি দেয়াল দিয়ে। সে দেয়ালটির নাম বার্লিন ওয়াল। কিন্তু এই ওয়াল কিন্তু আলটিমেটলি ভেঙে যায়, তার কারণ ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি আলটিমেটলি একত্রিত হয়ে যায়, এবং দুই দেশের মধ্যে এই যে বার্লিন ওয়াল সেটি কিন্তু বর্তমানে প্রায় অবলুপ্ত। তবে কিছু কিছু জায়গায় সেই ওয়াল, সেই দেয়ালের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। যারা ট্যুরিস্ট সেখানে যান, তারা ওখান থেকে কিছু ইট কুড়িয়ে নিয়ে নিজের বাড়িতেও চলে যেতে পারেন, সেরকম বন্দোবস্তও আছে। কিন্তু পৃথিবীর অন্যতম বিখ্যাত দেয়াল হচ্ছে এই বার্লিন ওয়াল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে, সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: কি?
1: এরপরে লিস্টে রয়েছে হাড্রিয়ানস ওয়াল। এই হাড্রিয়ানস ওয়াল বেসিক্যালি একজন রোমান শাসক হাড্রিয়ানের তৈরি করা। এই ওয়াল বা দেয়ালটি অবস্থিত স্কটল্যান্ডে, নর্দার্ন ট্রাইবের থেকে রোমান সাম্রাজ্যের ব্রিটানিয়াকে লক্ষ্য বা রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি এই ওয়াল তৈরি করা হয়। এই ওয়াল বা এই দেয়াল 117 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এবং ক্ষেত্র বিশেষে এর উচ্চতা প্রায় 30 ফুট পর্যন্ত হয়েছে। এই ওয়াল আজ থেকে প্রায় 2000 বছর আগে তৈরি করা হয়েছিল এবং এখনও পর্যন্ত কিন্তু সেটি বেশ সদর্পেই বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে এবং জারি থাকবে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহাসিক দেয়ালের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ।

মহাকবি হোমার, তার দুই অমর সৃষ্টি ইলিয়াড এবং ওডিসি, এদের কথা শুনিনি এরকম মানুষজন নেই। তো ইলিয়াড এবং ওডিসির কথা উঠলেই ট্রয়ের কথা কিন্তু সবার আগে চলে আসে। তো সেই ট্রয় বর্তমান যুগে রয়েছে টার্কির নর্দার্ন পার্টে। এই ঐতিহাসিক শহর ঘিরে অজস্র গল্প, অজস্র কাহিনী রয়েছে। তার মধ্যে একটি সাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো দ্য ওয়াল অফ ট্রয়। আজ থেকে প্রায় 5000 বছর আগে তৈরি করা এই দেয়াল ঘিরে একটি প্রবাদ রচিত আছে। সেখানে গ্রিক এবং ট্রোজানদের মধ্যে যুদ্ধ লেগেছিল। তো সেই ওয়াল অফ ট্রয় কিন্তু এখনও পর্যন্ত এক্সিস্ট করে, যদিও স্থানে স্থানে সেটি ভেঙে গিয়েছে। তথাপি সেই ওয়াল অফ ট্রয় দেখতে সারা পৃথিবী থেকে মানুষজন ভিড় করেন আজও। আর এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিখ্যাত একটি দেয়াল, যার ছোঁয়া, যার ফেম জগৎ জুড়ে রয়েছে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি দেয়ালের কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: কথা হোক তোমারও,
4: কথা হোক আমারও,
3: কখনো শৌভিক
4: কখনো অনামিকা,
3: কখনো মিঠো বাউলের সুর
4: কখনো সুদূর নিহারিকা,
3: কখনো তুমুল হাসি
4: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
3: যদি হয় এপারের চিঠি।
4: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
5: কথায় কথায়
3: কথায় কথায় কথা হোক তোমারও,
4: কথা হোক আমারও।

এখন যে দেয়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করব সেটিও কিন্তু জগৎ বিখ্যাত। তবে এই দেয়াল কিন্তু তৈরি হয়েছিল কোনো কিছুকে গার্ড দেওয়ার জন্য নয়, এই দেয়াল তৈরি হয়েছিল সম্মান দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই দেয়ালের নাম হচ্ছে ভিয়েতনাম ভেটারান্স মেমোরিয়াল ওয়াল। এই দেয়ালটি অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। আমেরিকা এবং ভিয়েতনামের যুদ্ধে যে সমস্ত সৈনিক মারা গিয়েছিলেন অথবা নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাদের প্রত্যেকের নাম এই দেয়ালে খোদাই করা। এই দেয়াল দেখতেও বর্তমানে সারা পৃথিবী থেকে বহু মানুষ আসেন এবং এটিও একটি জগৎ বিখ্যাত দেয়াল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল কিছু দেয়ালকে নিয়ে, এমন কিছু দেয়াল যেগুলো কিনা তাদের ইতিহাসের জন্য কিংবা তাদের কাজের জন্য সারা পৃথিবী বিখ্যাত। সেখানে বহু মানুষ ভিড় করেন প্রত্যেক বছর সে দেয়ালগুলি দেখতে। তো সেরকমই কিছু দেয়ালের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম এবং তাকে ঘিরে গল্প, ঘটনা, তথ্য সব কিছুই আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর @radiobanglanet.com অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি
0: পরপাশে
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

সুরের এই ঝড়ো ঝড়ো ঝর্ণায় ভেসে মনের ভেলা আজ পৌঁছে গেছে এক বিস্ময়কর সুরকারের দোরগোড়ায়। আমি শুভায়ন আপনাদের আবারও স্বাগত জানাই আড্ডা জাংশনে। আজকের এই আড্ডা শুরু করি, তবে তার আগে একটা প্রশ্ন করি, বলুন তো এমন একজন সঙ্গীতকারের নাম আপনি বলতে পারবেন যিনি একই সঙ্গে ছিলেন গীতিকার, সুরকার, গল্পকার, কবি, নাট্যকার এবং একজন বিপ্লবী চিন্তক, যার সুরে যেমন আছে বাংলার মাঠঘাটের গন্ধ তেমনই আছে বেথোভেনের সিম্ফনির আবহ, যার গানে যেমন প্রেম আছে তেমনই আছে প্রতিবাদ, কলমে যেমন রানার ছুটে চলে গ্রামের পথ ধরে তেমনই তার সুরে না যেওনার গভীর প্রেম ভেসেও তার এক একটা অনবদ্য সৃষ্টিতে অবাক পৃথিবী। সত্যি অবাক করলে তো ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড মিউজিক ল্যান্ডস্কেপে পলিফোনিক অর্কেস্ট্রেশনের ব্যবহার যারা প্রথম দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সলিল চৌধুরী। অর্থাৎ একসঙ্গে একাধিক সুরের ধারা এমনভাবে বয়ে চলেছে যেন একটা নদী তার সঙ্গে আর একটা নদী এসে মিশেছে, আর সেখান থেকে তৈরি হচ্ছে এক নতুন সঙ্গীতের সমুদ্র। আর সেই কারণেই হয়তো অনেক সঙ্গীত বিশেষজ্ঞ এখনও বলেন সলিল চৌধুরী ওয়াজ এন্ট কম্পোজিং সংস, হি ওয়াজ পেইন্টিং উইথ মিউজিক। তার এক একটা অনবদ্য সৃষ্টিতে অবাক পৃথিবী। সত্যি অবাক করলে তো

0: দিনপঞ্জিকালিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com।

আলোর পথযাত্রীদের কথায় তাকে শুধু সুরকার বললে সত্যি ভুল হবে, কারণ সলিল চৌধুরী শুধু গান তৈরি করেননি, তিনি মানুষের স্বপ্ন, ক্ষোভ, প্রতিবাদ, আশা, আকাঙ্ক্ষাকে সুরে বেঁধেছিলেন। বাংলা, হিন্দি, মালায়ালাম, তামিল, অসমীয়া, ওড়িয়া সহ এক ডজনেরও বেশি ভাষায় কাজ করেছেন তিনি। কিন্তু আশ্চর্য ব্যাপার কথা জানেন, ভাষা বদলেছে, রাজ্য বদলেছে, মানুষ বদলেছে, তবু তার গানের হৃৎকম্পন, হৃৎস্পন্দন কখনো বদলায়নি, কারণ তার গানের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষ। অনেকেই জানেন না, আবার অনেকে জানেন, এক সময় তিনি যুক্ত ছিলেন আইপিটিএর সঙ্গে। সেই সময় দেশের পথে ঘাটে, গ্রামে গঞ্জে, কলকারখানায় তিনি দেখেছেন সাধারণ মানুষের জীবন সংগ্রাম, ক্ষুধা দেখেছেন, বেকারত্ব দেখেছেন, স্বপ্নভঙ্গ দেখেছেন, তাই তো কখনো তার কলম গর্জে উঠেছে, পথেই এবার নামও সাথী, পথেই হবে পথ চেনা। সুরে সুরে পথও দেখিয়েছেন, আলোর দিশাও দেখিয়েছেন, অতীত নিয়ে দুশ্চিন্তায় থাকতে বারণ করেছেন, পরামর্শ দিয়েছেন, ভেবনা নিয়ে অতীত, যাক যা গেছে তা যাক, সামনে তাকাও, এগিয়ে চলো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ, দূর নয়, বেশি দূর, কিন্তু তবুও আমি এতটুকু দূরে যেতে পারিনি, পারবো না আপনাকে ছেড়ে আর ডাজনশনকে ছেড়ে। আচ্ছা বন্ধু, একটা প্রশ্ন করি, একটা ছবি কি শুধু একটা সিনেমা হতে পারে, নাকি একটা ছবি গোটা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসটাই বদলে দিতে পারে? সালটা 1958, মুক্তি পেল মধুমতি, বিমল রায়ের পরিচালনা, ঋত্বিক ঘটকের গল্প আর সলিল চৌধুরীর সুরে তৈরি হলো এমন এক ছবি যা আজও ইন্ডিয়ান সিনেমা ল্যান্ডস্কেপে এক অমূল্য সম্পদ। আর ছবিটিকে ঘিরে রয়েছে অসংখ্য অবিশ্বাস্য গল্প। শুটিংয়ের সময় নাকি বড় সমস্যায় পড়েছিল গোটা টিম। পাহাড়ি দৃশ্যগুলো অনেকটাই তোলা হয়েছিল রানীক্ষেতের কোনো এক অঞ্চলে আর নৈনিতালে, শোনা যায়। পরে দেখা গেল কুয়াশার কারণে বহু ফুটেজ প্রায় ব্যবহারই করা যাবে না। এখন উপায়, আবার পুরো ইউনিট নিয়ে পাহাড়ে ফেরা? না না, এ তো সহজ কথা ছিল না। তাই মুম্বাই ও নাসিকের অরণ্য ঘেরা এলাকায় কৃত্রিম পাইন গাছ লাগিয়ে বানিয়ে ফেলা হলো এক নতুন পাহাড়ি পৃথিবী। সিনেমার পর্দায় যা আমরা দেখি তার পেছনেও যে এত গল্প লুকিয়ে থাকে, তাই না?

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

গানের উপরে কথা দিয়েছিলাম, তাই ফিরছি আবারও মধুমতিতে। ভাবুন তো, একটা ছবি মুক্তি পাওয়ার পর শুধু দর্শকের মন জয় করেছে এমনটা নয়, ইতিহাসও তৈরি করেছিল। 1959 ফিল্মফেয়ার পুরস্কারে 12টি মনোনয়নের পর 9টি পুরস্কার জিতে নিয়েছিল মধুমতি। সেই সময় এটাই ছিল সর্বাধিক ফিল্মফেয়ার জয়ের রেকর্ড, যা অটুট ছিল দীর্ঘ 37 বছর। আর সেই ছবির সুরের জাদুকর আমাদের আজকের আড্ডার নায়ক সলিল চৌধুরী, পেয়েছিলেন সেরা সঙ্গীত পরিচালকের সম্মান। কিন্তু মধুমতির সাফল্য শুধু পুরস্কারে আটকে থাকেনি। অনেকে মনে করেন ভারতীয় চলচ্চিত্রে পুনর্জন্ম বা রিইনকার্নেশনের গল্পকে জনপ্রিয় করার পেছনেও এই ছবির বড় ভূমিকা ছিল। অর্থাৎ ছবি শেষ হয়েও গল্প শেষ হয় না, সময় চলে যায়, মানুষ বদলে যায়, তবুও কিছু অনুভূতি থেকেই যায়, কিছু অপেক্ষা থেকে যায়, কিছু ভালোবাসাও থেকে যায়। আসি ভালোবাসার কথাই মনে পড়ে, তবে তার আগে একটা প্রশ্ন করি। দাঁড়ান, প্রশ্ন শুনে আপনি যেন চলে যাবেন না। আপনাকে তো দেখছি রানারের মেজাজে ছুটি পালানোর প্রস্তুতি নিচ্ছেন। আরে বন্ধু, আমার কথা না হয় ফেলতে পারেন, কিন্তু যখন স্বয়ং সলিল চৌধুরী সুর বেঁধে আপনাকে বলছেন তার পরের গানে, তখন কি তাঁর কথা আপনি ফেলতে পারবেন? মনে হয় না। শুনিনি উনি কী বলছেন।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: রানার গ্রামের ডাক করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা হয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে?

হৃদয়ের দরজাটা খুলে দিয়ে আবারও ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জংশনে। আজকে সলিল চৌধুরীকে নিয়ে এত কথা হচ্ছে, একটা কথা ভেবে দেখেছেন? তার সঙ্গীতকে শুধু বাংলা বা ভারতীয় সঙ্গীতের গণ্ডিতে আটকে রাখা যায় না। ছোটবেলায় অসমের চা বাগানে থাকার সময় তিনি পাশ্চাত্য অর্কেস্ট্রাল সঙ্গীতের সঙ্গে পরিচিত হন, আর সেই অভিজ্ঞতায় পরবর্তীকালে তার সুরের ভাষাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আপনি যখন শোনেন শোনো কোনো একদিন, কিংবা ও সাজনা বরখা বাহার আই, তখন কি খেয়াল করেছেন গানের পেছনে যে শুধু হারমোনিয়াম বা তবলা বাজছে তা নয়, একাধিক বাদ্যযন্ত্র তাদের আলাদা আলাদা গল্প বলছে। এটাই ছিল সলিল চৌধুরীর ম্যাজিক। একটা সুর সামনে এগোচ্ছে, আর একটা সুর তার বিপরীত দিকে হাঁটছে, তৃতীয় একটা সুর আবার দুজনকে জুড়ে দিচ্ছে। সঙ্গীতের ভাষায় একে বলে কাউন্টার পয়েন্ট, যেটা পশ্চিমী ধ্রুপদী সঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্য। কখনো বাঁশির সঙ্গে বেহালা, কখনো ম্যান্ডোলিনের সঙ্গে কোরাস, কখনো বা মানুষের কণ্ঠ আর অর্কেস্ট্রার কথোপকথন। তার গানে যেন প্রত্যেক বাদ্যযন্ত্রের আলাদা আলাদা ক্যারেক্টার ছিল, আলাদা ভাষা ছিল। চলুন সেই অসামান্য সুরসৃষ্টির ঠিকানা আর একবার খুঁজে দেখি। দেখি না সেই সঙ্গীত মুখর ঝড়ের কাছে কোনো উত্তর খুঁজে পাই কি না।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শোনা যায় অনেকে বলেন সলিল চৌধুরী ডিডন্ট অ্যারেঞ্জ মিউজিক অ্যারাউন্ড আ সং, হি রাদার বিল্ট আ মিউজিক্যাল ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইট। আর সেই পৃথিবী কখনো ছিল স্বপ্নের, কখনো প্রতিবাদের, কখনো আবার মানুষের অন্তরের গভীরতম প্রশ্নের। কিন্তু বলুন তো, জীবনের দৌড়ে কখনো কি আপনারও মনে হয় না একটু থামি, একটু নিঃশ্বাস নিই, একটু চারপাশটা ঘুরে দেখি, একটু নিজের সঙ্গে কথা বলি? যা যারে উড়ে যারে পাখি, মন তো আপনাকে এই কথাই বলে। আর বহু বছর আগে সলিল চৌধুরী ঠিক একই রকম কথা বলে গেছিলেন সুরে সুরে, গানে গানে। এমন এক গান যা শুনলে মনে হয় সময়ের চাকা একটু ধীরে ঘুরলেও ক্ষতি কী, পৃথিবীর গাড়িটা ছুটে চলা একটু বন্ধ করুক না কিছুক্ষণের জন্য। আর যখন তা হয় না, মন থেকে যেন কেউ একটা বলে ওঠে, আচমকাই, এই রোকো রোকো রোকো রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমার টিকিট কাটা কিন্তু অনেক দূরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

সলিল চৌধুরীর গানের বিশেষত্ব শ্রোতারা হয়তো বুঝতেই পারছেন না যে তিনি ওয়েস্টার্ন ক্লাসিক্যালের জটিল হারমোনি শুনছেন, কারণ সলিল চৌধুরী কখনো পশ্চিমী সঙ্গীতকে নকল করেননি। তিনি তাকে বাংলার মাটির গন্ধের সঙ্গে মিশিয়েছেন, নিজের ভাষা তৈরি করেছিলেন। যেমন খিচুড়িতে আলাদা করে চাল বা ডাল বোঝা যায় না, কিন্তু স্বাদটা অসাধারণ হয়। আপনার কি মনে হয় একজন সুরকারের সবচেয়ে বড় প্রতিভা কোনটা? সুন্দর করে তৈরি করা, নাকি পৃথিবীর বিভিন্ন সঙ্গীত ধারাকে একসঙ্গে মিলিয়ে সম্পূর্ণ এক নতুন জগৎ তৈরি করা? সলিল চৌধুরীর নাম এলেই আমার দ্বিতীয় কথাটাই বেশি মনে হয়, কারণ তার গানে আপনি একসঙ্গে খুঁজে পাবেন ইউরোপীয় সিম্ফনির ব্যাপ্তি, বাংলার লোকগানের মাটি, রবীন্দ্রসঙ্গীতের সংবেদন আর মানুষের অন্তরের গল্প। আর তাই তার অনেক গান শুধু গান নয়, যেন একটা চলমান সিনেমা। চোখ বন্ধ করে শুনলেই মনে হয় কোথাও বেহালা কথা বলছে, কোথাও বা ফলক নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ছে, কোথাও কোরাস যেন মনের অজানা জানলাগুলো খুলে দিচ্ছে। আর এবার শুনবো এমন কয়েকটি গান যেটি শুনলেই মনে হয় একেবারে মিষ্টি মধুর সুরের ভেতরেও কীভাবে সলিল চৌধুরী লুকিয়ে রাখতে পারেন অসামান্য অর্কেস্ট্রেশনের অনবদ্য হারমোনির ছোঁয়া। সলিল চৌধুরীর সুরের জগতে যখন গুনগুনিয়ে ঢুকে পড়বেন, বুঝতেই পারবেন না এক মুহূর্তে তা হয়ে উঠবে উৎসবের মহল, ধিতাং ধিতাং বলে, আর পরের মুহূর্তেই হৃদয় বলে উঠবে ওগো আর কিছু তো নয়।

লতা আমার সবচেয়ে নিখুঁত বাদ্যযন্ত্র, এই কথাটি আমার নয়। শোনা যায় সলিল চৌধুরী খুব মজার ছলেই এই কথাটি বারবার বলতেন, কারণ তার জটিল হারমোনি, অদ্ভুত স্কেল পরিবর্তন, সূক্ষ্ম নোটেশন যা অনেকের কাছে কঠিন, লতা মঙ্গেশকর খুব অনায়াসেই গেয়ে ফেলতেন। আর সলিল চৌধুরী, তিনি ছিলেন ভীষণ খুঁতখুঁতে, একটা সুর, একটা শব্দ, এমনকি একটা নিঃশ্বাসও নিখুঁত না হলে তার মন ভরত না। হয়তো সেই কারণেই সলিল লতা জুটি আমাদের উপহার দিয়েছে একের পর এক অমর গান। তবে জানেন, এই জুটিকে ঘিরেও রয়েছে এক অসাধারণ রহস্য, সেই গল্পে ফিরব। তবে তার আগে চলুন হারিয়ে যাই তিনটি অনবদ্য সৃষ্টির ভেতরে। শোনা যাক ছোট্ট একটা কথা, সেই কথার ফাঁকেই হয়তো আলাপ হবে কোনো এক কৃষ্ণকলির সঙ্গে। সে হয়তো এসে পামাকারেসা গুনগুনিয়ে এই ঝিরিঝিরি বর্ষার দিনে আপনাকে শোনাবে পালকির গান।

গানের ওপারে যে রহস্যের কথা বলেছিলাম তা এবার ফাঁস করার পালা। সলিল চৌধুরীর অনেক সুরেই থাকতো এমন দীর্ঘ ফ্রেজ যেখানে নিঃশ্বাস নেওয়ার প্রায় সুযোগই নেই। অনেক শিল্পীর কাছে তা ছিল যেন দুঃস্বপ্ন, কিন্তু লতা মঙ্গেশকরের কাছে নয়। তার এই অসাধারণ ব্রেথ কন্ট্রোলের জন্যই সলিল চৌধুরী প্রায় তার জটিল সুরগুলো তুলে দিতেন লতা মঙ্গেশকরের হাতে। হয়তো সেই কারণেই এই জুটি শুধু গান তৈরি করেনি, তৈরি করেছে ইতিহাস। কিন্তু ইতিহাস গড়তে গেলে পথটা খুব একটা সহজ হয় না, তাই না? কখনো মন লাগে না আমার, কখনো পথ হারানোর আশাতেই নেমে পড়তে হয় পথে।

শেষ জীবনে হয়তো আলোটা আগের মতো ঝলমলে ছিল না, কিন্তু তার সৃষ্টির আলো কখনোই ম্লান হয়নি। কারণ কিছু মানুষ দেহে চলে যান, কিন্তু তাদের সৃষ্টি থেকে যায় চিরকাল। দেখতে দেখতে কেমন করে যেন অনন্ত শরীরে ভেসে কাটিয়ে ফেললাম এই দুটো ঘন্টা, প্রেম, প্রতিবাদ, স্বপ্ন আর মানুষের গল্পে। আমি শুভায়ন আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে মনে পড়ছে সেই চিরকালীন প্রশ্নের কথা, আর কতকাল আমি রব দিশাহারা। হয়তো জীবনের প্রতিটা মানুষের কাছে এই প্রশ্ন একদিন না একদিন এসে দাঁড়ায়, আর জবাব কিছুই তার দিতে পারি নাই। কারণ উত্তর খুঁজতে খুঁজতেই তো কেটে যায় জীবন, শুধু পথ খুঁজেই কেটে গেল। আর সেই পথেরই এক অনন্ত পথিক ছিলেন সলিল চৌধুরী। চলুন তাহলে আজকের আড্ডার ইতি টানি তাঁরই মাধ্যমে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে আড্ডা জংশনের আগামী আড্ডায়।

অনেকেই বলেন যে কোনো পরিবর্তন আসন্ন হলে তার ছাপ সর্বপ্রথমে দেখা যায় দেয়ালে, দেয়াল লিখনটা ফুটে ওঠে সবার আগে। কিন্তু দেয়াল লিখন তো ফুটে উঠবে, কিন্তু কোথায় ফুটে উঠবে বলুন তো? অবশ্যই দেওয়ালে। তো রেডিও বাংলানাইট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জমে উঠতে চলেছে কিছু দেয়ালকে নিয়ে। আগে হ্যাঁ, কিছু দেওয়াল যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য রকমের বিখ্যাত, মানে এরকম কিছু দেয়াল আছে যেগুলোর কথা সারা পৃথিবী জানে এবং তার পেছনে অজস্র ইতিহাস আছে। তো সেরকমই কিছু জগৎ বিখ্যাত দেয়ালের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো দেয়ালের কথা বললে আর পৃথিবী বিখ্যাত দেয়ালের কথা বললে সবার আগেই কিন্তু উঠে আসবে চীনের নাম, সেই চীনের বিখ্যাত প্রাচীর। যেই প্রাচীর তৈরি করতে সময় লেগেছিল প্রায় 500 বছর, ভাবা যায়? কিন্তু সেটাই কিন্তু সত্যি। অ্যাকচুয়ালি চীনের প্রাচীর প্রথম তৈরি হওয়া শুরু হয় 5th century BC-তে, তারপর সেটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয় 262 খ্রিস্টাব্দে। কিন্তু তারপরে যখন মিং ডাইনেস্টি আসে বহু বছর পরে, অর্থাৎ 1344 খ্রিস্টাব্দে, সেই প্রাচীর রিনোভেট করার কাজ শুরু হয় এবং সম্পূর্ণ হয়। বর্তমানে চীনের প্রাচীর শাখা প্রশাখা মেলে দাঁড়িয়ে আছে 8,850 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে। এবং এই প্রাচীর আরও একটি কারণে বিখ্যাত, সেটা হলো চাঁদ থেকে কিন্তু মানুষ দ্বারা সৃষ্ট একমাত্র একটা জিনিসই দেখা যায় এই পৃথিবীর বুকে, সেটি হলো চীনের প্রাচীর। তো রেডিও বাংলানেট.কম-এ আজকে আমাদের আর ডাটা জারি আছে দেয়ালকে নিয়ে, জগৎ বিখ্যাত সমস্ত দেয়ালের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, যার প্রান্তে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই আরও একটি বিখ্যাত প্রাচীরের কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এরপরে যে দেয়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করব তার নাম ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল, আর এটি অবস্থিত জেরুসালেমে। তো রেডিও বাংলায় .com শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল। এটি ওল্ড জেরুজালেম সিটিতে অবস্থিত এবং এটি অত্যন্ত সাধারণ একটি দেয়াল। এটি যে জন্য বিখ্যাত সেটা হলো এর একটি ধর্মীয় গুরুত্ব আছে। এটা জিউসদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলিজিয়াস একটি স্পট। তো রেডিও বাংলায় .com এ আজকে আমাদের হারানো সুরের আড্ডা আসর জারি আছে বিখ্যাত দেয়ালদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on রেডিও বাংলা .com।

1000 বছর আগে তৈরি হয়েছিল এই দেয়ালটি, এবং পৃথিবীর যে প্রথম সপ্তম আশ্চর্য একটি লিস্ট করা গিয়েছিল, যার মধ্যে কোনো কিছু এখন আর অবশিষ্ট নেই, তার মধ্যে এই দেয়ালটি ছিল। এই দেয়ালটির নাম ব্যাবিলন ওয়াল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে জগৎ বিখ্যাত সমস্ত দেয়ালকে নিয়ে। তো ব্যাবিলন ওয়াল, যেটি প্রায় আজ থেকে 3-4 হাজার বছর আগে সৃষ্টি হয়েছিল, কিন্তু আলটিমেটলি ধ্বংস হয়ে যায় পরবর্তীকালে এই মেসোপটেমিয়া ইরাকের যিনি শাসক ছিলেন সাদ্দাম হুসেন, তিনি পরবর্তীকালে এই দেয়ালটি রিকনস্ট্রাকশন করার চেষ্টা করেন, যদিও সেটি সম্পূর্ণরূপে সফল হয়নি। তথাপি এই ব্যাবিলন ওয়ালের কিছুটা অংশ মেরামত করা গিয়েছিল, যেটা কিনা এখন জার্মানির বিভিন্ন মিউজিয়ামে ঠাঁই পেয়েছে, চাইলে সেখান থেকে ঘুরে এসে দেখতেও পারেন। রেডিও বাংলায় ডট কমে আজকে আমাদের আড্ডাটা জানিয়েছে বিখ্যাত সমস্ত দেয়াল নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

এরপরে যে দেয়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করব তাকে ঘিরে কিন্তু একটা রহস্য আছে। দেয়ালটির পোশাকি নাম স্যাক্সে হুয়া ম্যান, বুঝতেই পারছেন একটু অদ্ভুত নাম। এই দেয়ালটি অবস্থিত পেরুর কুস্কো শহরে, ইনকা সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই দেয়ালটি। এই দেয়ালটি তৈরি হয়েছিল পরপর পাথর গেঁথে, মানে তার মাঝখানে কোনো রকম চুন বালি সুরকি ইত্যাদি কিছুই ছিল না, জাস্ট পাথরের ওপর পাথর বসিয়ে রেখেই দেয়ালটি তৈরি করা হয়েছিল। এই দেয়ালটি কিছু কিছু জায়গায় 28 ফুট পর্যন্ত উঁচু, আর কিছু কিছু ক্ষেত্রে প্রায় 140 মেট্রিক টনের পাথরও ব্যবহার করা হয়েছে। কিন্তু এই দেয়ালটি কেন তৈরি করা হয়েছিল সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, কাজেই এখানে কিন্তু লুকিয়ে আছে একটি রহস্য। ইনফ্যাক্ট ইনকা সভ্যতার বেশ কিছু জায়গায় এরকমই রহস্যজনক। তো রেডিও বাংলানাইট.কম-এ আজকে আমাদের হারানো সুরে আড্ডার আসরে আড্ডাটা দাঁড়িয়ে আছে কিছু দেয়ালকে নিয়ে, যেগুলো কিনা জগৎ বিখ্যাত। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি দেয়ালের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাইট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

জিম্বাবুয়ে দেশটির কথা আমরা মোরললেস প্রত্যেকেই জানি, তার কারণ তাদের ক্রিকেট টিম। এই জিম্বাবুয়ে কিন্তু মাঝে মধ্যেই চমকে দিয়েছে আমাদের এই ক্রিকেট দুনিয়ায়। কিন্তু এই জিম্বাবুয়ে কিন্তু আরও একটা জিনিসে চমকে দিয়েছে, সেটা হলো তাদের একটি দেয়াল। সেই দেয়ালের নাম দ্য ওয়াল অফ জিম্বাবুয়ে। আজ থেকে প্রায় 1100 বছর আগে তৈরি হয়েছিল এই দ্য ওয়াল অফ জিম্বাবুয়ে। গোটা জিম্বাবুয়ে যে ছোট দেশটি সেটাকে ঘিরেই রয়েছে এই দেয়ালটি। কিন্তু এই দেয়ালের তাৎপর্য যে ঠিক কি সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায়নি। তার কারণ এই দেয়াল কিন্তু মোটেও শত্রুদের আটকানোর জন্য তৈরি হয়নি। হয়তো এই দেয়াল কোনো সাম্রাজ্যের প্রতিষ্ঠার কারণ হিসেবে বা প্রতিষ্ঠার প্রতীক হিসেবেই ব্যবহৃত হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিছু দেয়ালকে নিয়ে, আর সেগুলোই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

এবং এরপর বার্লিন ওয়াল। এই বার্লিন ওয়ালের কথা শোনেননি এরকম লোক খুব কম। বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মান দেশটি যখন দুটুকরো হয়ে যায়, অর্থাৎ ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি, তখন এই দুটি দেশের সীমানা নির্ধারিত হয়েছিল একটি দেয়াল দিয়ে। সে দেয়ালটির নাম বার্লিন ওয়াল। কিন্তু এই ওয়াল কিন্তু আলটিমেটলি ভেঙে যায়, তার কারণ ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি আলটিমেটলি একত্রিত হয়ে যায় এবং দুই দেশের মধ্যে এই যে বার্লিন ওয়াল সেটি কিন্তু বর্তমানে প্রায় অবলুপ্ত। তবে কিছু কিছু জায়গায় সেই ওয়াল, সেই দেয়ালের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। যারা ট্যুরিস্ট সেখানে যান তারা ওখান থেকে কিছু ইট কুড়িয়ে নিয়ে নিজের বাড়িতেও চলে যেতে পারেন, সেরকম বন্দোবস্তও আছে। কিন্তু পৃথিবীর অন্যতম বিখ্যাত দেয়াল হচ্ছে এই বার্লিন ওয়াল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে, সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

এরপরে লিস্টে রয়েছে হাড্রিয়ানস ওয়াল। এই হাড্রিয়ানস ওয়াল বেসিক্যালি একজন রোমান শাসক হাড্রিয়ানের তৈরি করা। এই ওয়াল বা এই দেয়ালটি অবস্থিত স্কটল্যান্ডে, নর্দার্ন ট্রাইবের থেকে রোমান সাম্রাজ্যের ব্রিটানিয়াকে লক্ষ্য বা রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি এই ওয়াল তৈরি করা হয়। এই ওয়াল বা এই দেয়াল 117 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এবং ক্ষেত্র বিশেষে এর উচ্চতা প্রায় 30 ফুট পর্যন্ত হয়েছে। এই ওয়াল আজ থেকে প্রায় 2000 বছর আগে তৈরি করা হয়েছিল এবং এখনও পর্যন্ত কিন্তু সেটি বেশ সদর্পেই বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে এবং জারি থাকবে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার ও প্রান্তে এরকমই আরও একটি অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহাসিক দেয়ালের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ,

মহাকবি হোমার, তার দুই অমর সৃষ্টি ইলিয়াড এবং ওডিসি, এদের কথা শুনিনি এরকম মানুষজন নেই। তো ইলিয়াড এবং ওডিসির কথা উঠলেই ট্রয়ের কথা কিন্তু সবার আগে চলে আসে। তো সেই ট্রয় বর্তমান যুগে রয়েছে টার্কির নর্দার্ন পার্টে। এই ঐতিহাসিক শহর ঘিরে অজস্র গল্প, অজস্র কাহিনী রয়েছে। তার মধ্যে একটি সাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো দ্য ওয়াল অফ ট্রয়। আজ থেকে প্রায় 5000 বছর আগে তৈরি করা এই দেয়াল ঘিরে একটি প্রবাদ রচিত আছে। সেখানে গ্রিক এবং ট্রোজানদের মধ্যে যুদ্ধ লেগেছিল। তো সেই ওয়াল অফ ট্রয় কিন্তু এখনও পর্যন্ত এক্সিস্ট করে, যদিও স্থানে স্থানে সেটি ভেঙে গিয়েছে। তথাপি সেই ওয়াল অফ ট্রয় দেখতে সারা পৃথিবী থেকে মানুষজন ভিড় করেন আজও। আর এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিখ্যাত একটি দেয়াল, যার ছোঁয়া, যার ফেম জগৎ জুড়ে রয়েছে। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি দেয়ালের কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: কথা হোক তোমারও,
4: কথা হোক আমারও,
3: কখনো শৌভিক
4: কখনো অনামিকা,
3: কখনো মেঠো বাউলের সুর
4: কখনো সুদূর নিহারিকা,
3: কখনো তুমুল হাসি
4: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
3: যদি হয় এপারের চিঠি।
4: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
3: কথায় কথায়। কথা হোক তোমারও,
4: কথা হোক আমারও।

এখন যে দেয়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করব সেটিও কিন্তু জগৎ বিখ্যাত। তবে এই দেয়াল কিন্তু তৈরি হয়েছিল কোনো কিছুকে গার্ড দেওয়ার জন্য নয়, এই দেয়াল তৈরি হয়েছিল সম্মান দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই দেয়ালের নাম হচ্ছে ভিয়েতনাম ভেটারান্স মেমোরিয়াল ওয়াল। এই দেয়ালটি অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। আমেরিকা এবং ভিয়েতনামের যুদ্ধে যে সমস্ত সৈনিক মারা গিয়েছিলেন অথবা নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাদের প্রত্যেকের নাম এই দেয়ালে খোদাই করা। এই দেয়াল দেখতেও বর্তমানে সারা পৃথিবী থেকে বহু মানুষ আসেন এবং এটিও একটি জগৎ বিখ্যাত দেয়াল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল কিছু দেয়ালকে নিয়ে, এমন কিছু দেয়াল যেগুলো কিনা তাদের ইতিহাসের জন্য কিংবা তাদের কাজের জন্য সারা পৃথিবী বিখ্যাত। সেখানে বহু মানুষ ভিড় করেন প্রত্যেক বছর সে দেয়ালগুলি দেখতে। তো সেরকমই কিছু দেয়ালের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম এবং তাকে ঘিরে গল্প, ঘটনা, তথ্য সব কিছুই আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, ধিতাঙ্গ ধিতাঙ্গ বলে কে মাদলে তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির তলো রোলে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়।

চোরের এই ঝর ঝর ঝর্ণায় ভেসে মনের ভেলা আজ পৌঁছে গেছে এক বিস্ময়কর সুরকারের দোরগোড়ায়। আমি শুভায়ন আপনাদের আবারও স্বাগত জানাই আড্ডা জাংশনে। আজকের এই আড্ডা শুরু করি, তবে তার আগে একটা প্রশ্ন করি, বলুন তো এমন একজন সঙ্গীতকারের নাম আপনি বলতে পারবেন যিনি একই সঙ্গে ছিলেন গীতিকার, সুরকার, গল্পকার, কবি, নাট্যকার এবং একজন বিপ্লবী চিন্তক, যার সুরে যেমন আছে বাংলার মাঠঘাটের গন্ধ তেমনই আছে বেথোভেনের সিম্ফনির আবহ, যার গানে যেমন প্রেম আছে তেমনই আছে প্রতিবাদ, কলমে যেমন রানার ছুটে চলে গ্রামের পথ ধরে তেমনই তার সুরে না যেওনার গভীর প্রেম ভেসেও তার এক একটা অনবদ্য সৃষ্টিতে অবাক পৃথিবী। সত্যি অবাক করলে তো ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড মিউজিক ল্যান্ডস্কেপে পলিফোনিক অর্কেস্ট্রেশনের ব্যবহার যারা প্রথম দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সলিল চৌধুরী। অর্থাৎ একসঙ্গে একাধিক সুরের ধারা এমনভাবে বয়ে চলেছে যেন একটা নদী তার সঙ্গে আর একটা নদী এসে মিশেছে, আর সেখান থেকে তৈরি হচ্ছে এক নতুন সঙ্গীতের সমুদ্র। আর সেই কারণেই হয়তো অনেক সঙ্গীত বিশেষজ্ঞ এখনও বলেন সলিল চৌধুরী ওয়াজ এন্ট কম্পোজিং সংস, হি ওয়াজ পেইন্টিং উইথ মিউজিক। তার এক একটা অনবদ্য সৃষ্টিতে অবাক পৃথিবী। সত্যি অবাক করলে তো

আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ, আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ, আজ আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ, আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ, আজ এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্য তার ঢেউ, এত বিদ্রোহ।

0: আমি ও যে মরি বাঁচি তাই তো চলেছি, দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, আমি যাই তারি দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etosoptimizecloudsubscriptionsandstrengthengovernanceacrosseventhemostcomplexhybridenvironments. Discover more.

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আলোর পথযাত্রীদের কথায় তাকে শুধু সুরকার বললে সত্যি ভুল হবে, কারণ সলিল চৌধুরী শুধু গান তৈরি করেননি, তিনি মানুষের স্বপ্ন, ক্ষোভ, প্রতিবাদ, আশা, আকাঙ্ক্ষাকে সুরে বেঁধেছিলেন। বাংলা, হিন্দি, মালায়ালম, তামিল, অসমীয়া, ওড়িয়া সহ এক ডজনেরও বেশি ভাষায় কাজ করেছেন তিনি। কিন্তু আশ্চর্য ব্যাপার কথা জানেন, ভাষা বদলেছে, রাজ্য বদলেছে, মানুষ বদলেছে, তবু তার গানের হৃৎকম্পন, স্পন্দন কখনো বদলায়নি, কারণ তার গানের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষ। অনেকেই জানেন না, আবার অনেকে জানেন, এক সময় তিনি যুক্ত ছিলেন আইপিটিএর সঙ্গে। সেই সময় দেশের পথে ঘাটে, গ্রামে গঞ্জে, কলকারখানায় তিনি দেখেছেন সাধারণ মানুষের জীবন সংগ্রাম, ক্ষুধা দেখেছেন, বেকারত্ব দেখেছেন, স্বপ্নভঙ্গ দেখেছেন, তাই তো কখনো তার কলম গর্জে উঠেছে পথেই এবার নামও সাথী, পথেই হবে পথচেনা। সুরে সুরে পথও দেখিয়েছেন, আলোর দিশাও দেখিয়েছেন, অতীত নিয়ে দুশ্চিন্তায় থাকতে বারণ করেছেন, পরামর্শ দিয়েছেন, ভেবনা নিয়ে অতীত, যাক যা গেছে তা যাক, সামনে তাকাও, এগিয়ে চলো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ, দূর নয়, বেশি দূর, কিন্তু তবুও আমি এতটুকু দূরে যেতে পারিনি, পারবো না আপনাকে ছেড়ে, আড্ডা জংশনকে ছেড়ে। আচ্ছা বন্ধু, একটা প্রশ্ন করি, একটা ছবি কি শুধু একটা সিনেমা হতে পারে, নাকি একটা ছবি গোটা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসটাই বদলে দিতে পারে? সালটা 1958, মুক্তি পেল মধুমতি, বিমল রায়ের পরিচালনা, ঋত্বিক ঘটকের গল্প আর সলিল চৌধুরীর সুরে তৈরি হলো এমন এক ছবি যা আজও ইন্ডিয়ান সিনেমা ল্যান্ডস্কেপে এক অমূল্য সম্পদ। আর ছবিটিকে ঘিরে রয়েছে অসংখ্য অবিশ্বাস্য গল্প। শুটিংয়ের সময় নাকি বড় সমস্যায় পড়েছিল গোটা টিম। পাহাড়ি দৃশ্যগুলোর অনেকটাই তোলা হয়েছিল রানীক্ষেতের কোনো এক অঞ্চলে আর নৈনিতালে, শোনা যায়। পরে দেখা গেল কুয়াশার কারণে বহু ফুটেজ প্রায় ব্যবহারই করা যাবে না। এখন উপায়, আবার পুরো ইউনিট নিয়ে পাহাড়ে ফেরা? না না, এই তো সহজ কথা ছিল না। তাই মুম্বাই ও নাসিকের অরণ্য ঘেরা এলাকায় কৃত্রিম পাইন গাছ লাগিয়ে বানিয়ে ফেলা হলো এক নতুন পাহাড়ি পৃথিবী। সিনেমার পর্দায় যা আমরা দেখি তার পেছনেও যে এত গল্প লুকিয়ে থাকে, তাই না?

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

গানের উপরে কথা দিয়েছিলাম, তাই ফিরছি আবারও মধুমতিতে। ভাবুন তো, একটা ছবি মুক্তি পাওয়ার পর শুধু দর্শকের মন জয় করেছে এমনটা নয়, ইতিহাসও তৈরি করেছিল। 1959 ফিল্মফেয়ার পুরস্কারে 12টি মনোনয়নের পর 9টি পুরস্কার জিতে নিয়েছিল মধুমতি। সেই সময় এইটাই ছিল সর্বাধিক ফিল্মফেয়ার জয়ের রেকর্ড, যা অটুট ছিল দীর্ঘ 37 বছর। আর সেই ছবির সুরের জাদুকর আমাদের আজকের আড্ডার নায়ক সলিল চৌধুরী, পেয়েছিলেন সেরা সঙ্গীত পরিচালকের সম্মান। কিন্তু মধুমতির সাফল্য শুধু পুরস্কারে আটকে থাকেনি। অনেকে মনে করেন ভারতীয় চলচ্চিত্রে পুনর্জন্ম বা রিইনকার্নেশনের গল্পকে জনপ্রিয় করার পেছনেও এই ছবির বড় ভূমিকা ছিল। অর্থাৎ ছবি শেষ হয়েও গল্প শেষ হয় না, সময় চলে যায়, মানুষ বদলে যায়, তবুও কিছু অনুভূতি থেকেই যায়, কিছু অপেক্ষা থেকে যায়, কিছু ভালোবাসাও থেকে যায়। আসি ভালোবাসার কথাই মনে পড়ে, তবে তার আগে একটা প্রশ্ন করি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রশ্ন শুনে আপনি যেন চলে যাবেন না। আপনাকে তো দেখছি রানারের মেজাজে ছুটে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। আরে বন্ধু, আমার কথা না হয় ফেলতে পারেন, কিন্তু যখন স্বয়ং সলিল চৌধুরী সুর বেঁধে আপনাকে বলছেন তার পরের গানে, তখন কি তার কথা আপনি ফেলতে পারবেন? মনে হয় না। শুনিনি উনি কী বলছেন।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: রানার গ্রামের ডাক করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দরে দরে, কিন্তু তার খবর কে রাখে।

হৃদয়ের দরজাটা খুলে দিয়ে আবারও ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। আজকে সলিল চৌধুরীকে নিয়ে এত কথা হচ্ছে, একটা কথা ভেবে দেখেছেন? তার সঙ্গীতকে শুধু বাংলা বা ভারতীয় সঙ্গীতের গণ্ডিতে আটকে রাখা যায় না। ছোটবেলায় অসমের চা বাগানে থাকার সময় তিনি পাশ্চাত্য অর্কেস্ট্রাল সঙ্গীতের সঙ্গে পরিচিত হন, আর সেই অভিজ্ঞতায় পরবর্তীকালে তার সুরের ভাষাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আপনি যখন শোনেন শোনো কোনো একদিন, কিংবা ও সাজনা বরখা বাহার আই, তখন কি খেয়াল করেছেন গানের পেছনে যে শুধু হারমোনিয়াম বা তবলা বাজছে তা নয়, একাধিক বাদ্যযন্ত্র তাদের আলাদা আলাদা গল্প বলছে। এটাই ছিল সলিল চৌধুরীর ম্যাজিক। একটা সুর সামনে এগোচ্ছে, আর একটা সুর তার বিপরীত দিকে হাঁটছে, তৃতীয় একটা সুর আবার দুজনকে জুড়ে দিচ্ছে। সঙ্গীতের ভাষায় একে বলে কাউন্টার পয়েন্ট, যেটা পশ্চিমী ধ্রুপদী সঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্য। কখনো বাঁশির সঙ্গে বেহালা, কখনো ম্যান্ডোলিনের সঙ্গে কোরাস, কখনো বা মানুষের কণ্ঠ আর অর্কেস্ট্রার কথোপকথন। তার গানে যেন প্রত্যেক বাদ্যযন্ত্রের আলাদা আলাদা ক্যারেক্টার ছিল, আলাদা ভাষা ছিল। চলুন সেই অসামান্য সুরসৃষ্টির ঠিকানা আর একবার খুঁজে দেখি। দেখি না সেই সঙ্গীত মুখর ঝড়ের কাছে কোনো উত্তর খুঁজে পাই কি না।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শোনা যায় অনেকে বলেন সলিল চৌধুরী ডিডন্ট অ্যারেঞ্জ মিউজিক অ্যারাউন্ড আ সং, হি রাদার বিল্ট আ মিউজিক্যাল ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইট। আর সেই পৃথিবী কখনো ছিল স্বপ্নের, কখনো প্রতিবাদের, কখনো আবার মানুষের অন্তরের গভীরতম প্রশ্নের। কিন্তু বলুন তো, জীবনের দৌড়ে কখনো কি আপনারও মনে হয় না একটু থামি, একটু নিঃশ্বাস নিই, একটু চারপাশটা ঘুরে দেখি, একটু নিজের সঙ্গে কথা বলি? যা যারে উড়ে যারে পাখি, মন তো আপনাকে এই কথাই বলে। আর বহু বছর আগে সলিল চৌধুরী ঠিক একই রকম কথা বলে গেছিলেন সুরে সুরে, গানে গানে। এমন এক গান যা শুনলে মনে হয় সময়ের চাকা একটু ধীরে ঘুরলেও ক্ষতি কী, পৃথিবীর গাড়িটা ছুটে চলা একটু বন্ধ করুক না কিছুক্ষণের জন্য। আর যখন তা হয় না, মন থেকে যেন কেউ একটা বলে ওঠে আচমকায়, এই রোকো রোকো রোকো রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমার টিকিট কাটা কিন্তু অনেক দূরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

সলিল চৌধুরীর গানের বিশেষত্ব শ্রোতারা হয়তো বুঝতেই পারছেন না যে তিনি ওয়েস্টার্ন ক্লাসিক্যালের জটিল হারমোনি শুনছেন, কারণ সলিল চৌধুরী কখনো পশ্চিমী সঙ্গীতকে নকল করেননি। তিনি তাকে বাংলার মাটির গন্ধের সঙ্গে মিশিয়েছেন, নিজের ভাষা তৈরি করেছিলেন। যেমন খিচুড়িতে আলাদা করে চাল বা ডাল বোঝা যায় না, কিন্তু স্বাদটা অসাধারণ হয়। আপনার কি মনে হয় একজন সুরকারের সবচেয়ে বড় প্রতিভা কোনটা? সুন্দর করে তৈরি করা, নাকি পৃথিবীর বিভিন্ন সঙ্গীত ধারাকে একসঙ্গে মিলিয়ে সম্পূর্ণ এক নতুন জগৎ তৈরি করা? সলিল চৌধুরীর নাম এলেই আমার দ্বিতীয় কথাটাই বেশি মনে হয়, কারণ তার গানে আপনি একসঙ্গে খুঁজে পাবেন ইউরোপীয় সিম্ফনির ব্যাপ্তি, বাংলার লোকগানের মাটি, রবীন্দ্রসঙ্গীতের সংবেদন আর মানুষের অন্তরে।

আর তাই তার অনেক গান শুধু গান নয়, যেন একটা চলমান সিনেমা। চোখ বন্ধ করে শুনলেই মনে হয় কোথাও বেহালা কথা বলছে, কোথাও বা ফলট নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ছে, কোথাও কোরাস যেন মনের অজানা জানলাগুলো খুলে দিচ্ছে। আর এবার শুনবো এমন কয়েকটি গান যেটি শুনলেই মনে হয় একেবারে মিষ্টি মধুর সুরের ভেতরেও কীভাবে সলিল চৌধুরী লুকিয়ে রাখতে পারেন অসামান্য অর্কেস্ট্রেশনের অনবদ্য হারমোনির ছোঁয়া। সলিল চৌধুরীর সুরের জগতে যখন গুনগুনিয়ে ঢুকে পড়বেন বুঝতেই পারবেন না, এক মুহূর্তে তা হয়ে উঠবে উৎসবের মহল ধিতাং ধিতাং বলে, আর পরের মুহূর্তেই হৃদয় বলে উঠবে ওগো আর কিছু তো নয়।

লতা আমার সবচেয়ে নিখুঁত বাদ্যযন্ত্র, এই কথাটি আমার নয়। শোনা যায় সলিল চৌধুরী খুব মজার ছলেই এই কথাটি বারবার বলতেন, কারণ তার জটিল হারমোনি, অদ্ভুত স্কেল পরিবর্তন, সূক্ষ্ম নোটেশন যা অনেকের কাছে কঠিন, লতা মঙ্গেশকর খুব অনায়াসেই গেয়ে ফেলতেন। আর সলিল চৌধুরী, তিনি ছিলেন ভীষণ খুঁতখুঁতে, একটা সুর, একটা শব্দ, এমনকি একটা নিঃশ্বাসও নিখুঁত না হলে তার মন ভরত না। হয়তো সেই কারণেই সলিল লতা জুটি আমাদের উপহার দিয়েছে একের পর এক অমর গান। তবে জানেন, এই জুটিকে ঘিরেও রয়েছে এক অসাধারণ রহস্য, সেই গল্পে ফিরবো। তবে তার আগে চলুন হারিয়ে যাই তিনটি অনবদ্য সৃষ্টির ভেতরে। শোনা যাক ছোট্ট একটা কথা, সেই কথার ফাঁকেই হয়তো আলাপ হবে কোনো এক কৃষ্ণকলির সঙ্গে। সে হয়তো এসে পামাকারেসা গুনগুনিয়ে এই ঝিরিঝিরি বর্ষার দিনে আপনাকে শোনাবে পালকির গান।

গানের ওপারে যে রহস্যের কথা বলেছিলাম তা এবার ফাঁস করার পালা। সলিল চৌধুরীর অনেক সুরেই থাকতো এমন দীর্ঘ ফ্রেজ যেখানে নিঃশ্বাস নেওয়ার প্রায় সুযোগই নেই। অনেক শিল্পীর কাছেই তা ছিল যেন দুঃস্বপ্ন, কিন্তু লতা মঙ্গেশকরের কাছে নয়। তার এই অসাধারণ ব্রেথ কন্ট্রোলের জন্যই সলিল চৌধুরী প্রায়ই তার জটিল সুরগুলো তুলে দিতেন লতা মঙ্গেশকরের হাতে। হয়তো সেই কারণেই এই জুটি শুধু গান তৈরি করেনি, তৈরি করেছে ইতিহাস। কিন্তু ইতিহাস গড়তে গেলে পথটা খুব একটা সহজ হয় না, তাই না? কখনো মন লাগে না? আবার কখনো পথ হারানোর আশাতেই নেমে পড়তে হয় পথে।

শেষ জীবনে হয়তো আলোটা আগের মতো ঝলমলে ছিল না, কিন্তু তার সৃষ্টির আলো কখনোই ম্লান হয়নি। কারণ কিছু মানুষ দেহে চলে যান, কিন্তু তাদের সৃষ্টি থেকে যায় চিরকাল। দেখতে দেখতে কেমন করে যেন অনন্ত শরীরে ভেসে কাটিয়ে ফেললাম এই দুটো ঘন্টা, প্রেম, প্রতিবাদ, স্বপ্ন আর মানুষের গল্পে। আমি শুভায়ন আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে মনে পড়ছে সেই চিরকালীন প্রশ্নের কথা, আর কতকাল আমি রব দিশাহারা। হয়তো জীবনের প্রতিটা মানুষের কাছে এই প্রশ্ন একদিন না একদিন এসে দাঁড়ায়, আর জবাব কিছুই তার দিতে পারি নাই। কারণ উত্তর খুঁজতে খুঁজতেই তো কেটে যায় জীবন, শুধু পথ খুঁজেই কেটে গেল। আর সেই পথেরই এক অনন্ত পথিক ছিলেন সলিল চৌধুরী। চলুন তাহলে আজকের আড্ডার ইতি টানি তাঁরই মাধ্যমে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে আড্ডা জংশনের আগামী আড্ডায়।

অনেকেই বলেন যে কোনো পরিবর্তন আসন্ন হলে তার ছাপ সর্বপ্রথমে দেখা যায় দেয়ালে, দেয়াল লিখনটা ফুটে ওঠে সবার আগে। কিন্তু দেয়াল লিখন তো ফুটে উঠবে, কিন্তু কোথায় ফুটে উঠবে বলুন তো? অবশ্যই দেওয়ালে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জমে উঠতে চলেছে কিছু দেয়ালকে নিয়ে। আগে হ্যাঁ, কিছু দেওয়াল যেগুলো কি না এক কথায় অবিশ্বাস্য রকমের বিখ্যাত, মানে এরকম কিছু দেয়াল আছে যেগুলোর কথা সারা পৃথিবী জানে এবং তার পেছনে অজস্র ইতিহাস আছে। তো সেরকমই কিছু জগৎ বিখ্যাত দেয়ালের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, day.

দেয়ালের কথা বললে সবার আগেই কিন্তু উঠে আসবে চীনের নাম, সেই চীনের বিখ্যাত প্রাচীর, যেই প্রাচীর তৈরি করতে সময় লেগেছিল প্রায় 500 বছর, ভাবা যায়? কিন্তু সেটাই কিন্তু সত্যি। অ্যাকচুয়ালি চীনের প্রাচীর প্রথম তৈরি হওয়া শুরু হয় 5th century BC-তে, তারপর সেটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয় 262 খ্রিস্টাব্দে। কিন্তু তারপরে যখন মিং ডাইনেস্টি আসে বহু বছর পরে, অর্থাৎ 1344 খ্রিস্টাব্দে, সেই প্রাচীর রিনোভেট করার কাজ শুরু হয় এবং সম্পূর্ণ হয়। বর্তমানে চীনের প্রাচীর শাখা প্রশাখা মেলে দাঁড়িয়ে আছে 8,850 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে। এবং এই প্রাচীর আরও একটি কারণে বিখ্যাত, সেটা হলো চাঁদ থেকে কিন্তু মানুষ দ্বারা সৃষ্ট একমাত্র একটা জিনিসই দেখা যায় এই পৃথিবীর বুকে, সেটি হলো চীনের প্রাচীর। তো রেডিও বাংলানেট.com-এ আজকে আমাদের আর ডাটা জারি আছে দেয়ালকে নিয়ে, জগৎ বিখ্যাত সমস্ত দেয়ালের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব এরকমই আরও একটি বিখ্যাত প্রাচীরের কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এরপরে যে দেয়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করব তার নাম ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল, আর এটি অবস্থিত জেরুজালেমে। তো রেডিও বাংলায় .com শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল। এটি ওল্ড জেরুজালেম সিটিতে অবস্থিত এবং এটি অত্যন্ত সাধারণ একটি দেয়াল। এটি যে জন্য বিখ্যাত সেটা হলো এর একটি ধর্মীয় গুরুত্ব আছে। এটা জিউসদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলিজিয়াস একটি স্পট। তো রেডিও বাংলা .com এ আজকে আমাদের হারানো সুরের আড্ডা আসর জারি আছে বিখ্যাত দেয়ালদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা .com।

1000 বছর আগে তৈরি হয়েছিল এই দেয়ালটি, এবং পৃথিবীর যে প্রথম সপ্তম আশ্চর্য একটি লিস্ট করা গিয়েছিল, যার মধ্যে কোনো কিছু এখন আর অবশিষ্ট নেই, তার মধ্যে এই দেয়ালটি ছিল। এই দেয়ালটির নাম ব্যাবিলন ওয়াল। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে জগৎ বিখ্যাত সমস্ত দেয়ালকে নিয়ে। তো ব্যাবিলন ওয়াল, যেটি প্রায় আজ থেকে 3 থেকে 4 হাজার বছর আগে সৃষ্টি হয়েছিল কিন্তু আলটিমেটলি ধ্বংস হয়ে যায় পরবর্তীকালে, এই মেসোপটেমিয়া ইরাকের যিনি শাসক ছিলেন সাদ্দাম হুসেন, তিনি পরবর্তীকালে এই দেয়ালটি রিকনস্ট্রাকশন করার চেষ্টা করেন, যদিও সেটি সম্পূর্ণরূপে সফল হয়নি। তথাপি এই ব্যাবিলন ওয়ালের কিছুটা অংশ মেরামত করা গিয়েছিল, যেটা কিনা এখন জার্মানির বিভিন্ন মিউজিয়ামে ঠাঁই পেয়েছে, চাইলে সেখান থেকে ঘুরে এসে দেখতেও পারেন। রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে বিখ্যাত সমস্ত দেয়াল নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

এরপরে যে দেয়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করব তাকে ঘিরে কিন্তু একটা রহস্য আছে। দেয়ালটির পোশাকি নাম স্যাক্সে হুয়া ম্যান, বুঝতেই পারছেন একটু অদ্ভুত নাম। এই দেয়ালটি অবস্থিত পেরুর কুস্কো শহরে, ইনকা সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই দেয়ালটি। এই দেয়ালটি তৈরি হয়েছিল পরপর পাথর গেঁথে, মানে তার মাঝখানে কোনো রকম চুন বালি সুরকি ইত্যাদি কিছুই ছিল না, জাস্ট পাথরের ওপর পাথর বসিয়ে রেখেই দেয়ালটি তৈরি করা হয়েছিল। এই দেয়ালটি কিছু কিছু জায়গায় 28 ফুট পর্যন্ত উঁচু, আর কিছু কিছু ক্ষেত্রে প্রায় 140 মেট্রিক টনের পাথরও ব্যবহার করা হয়েছে। কিন্তু এই দেয়ালটি কেন তৈরি করা হয়েছিল সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, কাজে এখানে কিন্তু লুকিয়ে আছে একটি রহস্য। ইনফ্যাক্ট ইনকা সভ্যতার বেশ কিছু জায়গায় এরকমই রহস্যজনক। তো রেডিও বাংলানাইট.কমে আজকে আমাদের হারানো সুরে আড্ডার আসরে আড্ডাটা দাঁড়িয়ে আছে কিছু দেয়ালকে নিয়ে, যেগুলো কিনা জগৎ বিখ্যাত। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি দেয়ালের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাই।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

জিম্বাবুয়ে দেশটির কথা আমরা মোর অর লেস প্রত্যেকেই জানি, তার কারণ তাদের ক্রিকেট টিম। এই জিম্বাবুয়ে কিন্তু মাঝে মধ্যেই চমকে দিয়েছে আমাদের এই ক্রিকেট দুনিয়ায়। কিন্তু এই জিম্বাবুয়ে কিন্তু আরও একটা জিনিসে চমকে দিয়েছে, সেটা হলো তাদের একটি দেয়াল, সেই দেয়ালের নাম দ্য ওয়াল অফ জিম্বাবুয়ে। আজ থেকে প্রায় 1100 বছর আগে তৈরি হয়েছিল এই দ্য ওয়াল অফ জিম্বাবুয়ে। গোটা জিম্বাবুয়ে যে ছোট দেশটি সেটাকে ঘিরেই রয়েছে এই দেয়ালটি। কিন্তু এই দেয়ালের তাৎপর্য যে ঠিক কি সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায়নি। তার কারণ এই দেয়াল কিন্তু মোটেও শত্রুদের আটকানোর জন্য তৈরি হয়নি, হয়তো এই দেয়াল কোনো সাম্রাজ্যের প্রতিষ্ঠার কারণ হিসেবে বা প্রতিষ্ঠার প্রতীক হিসেবেই ব্যবহৃত হয়েছিল। তো রেডিও বাংলানে ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে কিছু দেয়ালকে নিয়ে, আর সেগুলোই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

কথা শোনেননি এরকম লোক খুব কম। বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মান দেশটি যখন দুটুকরো হয়ে যায়, অর্থাৎ ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি, তখন এই দুটি দেশের সীমানা নির্ধারিত হয়েছিল একটি দেয়াল দিয়ে। সেই দেয়ালটির নাম বার্লিন ওয়াল। কিন্তু এই ওয়াল কিন্তু আলটিমেটলি ভেঙে যায়, তার কারণ ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি আলটিমেটলি একত্রিত হয়ে যায়, এবং দুই দেশের মধ্যে এই যে বার্লিন ওয়াল সেটি কিন্তু বর্তমানে প্রায় অবলুপ্ত। তবে কিছু কিছু জায়গায় সেই ওয়াল, সেই দেয়ালের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। যারা ট্যুরিস্ট সেখানে যান, তারা ওখান থেকে কিছু ইট কুড়িয়ে নিয়ে নিজের বাড়িতেও চলে যেতে পারেন, সেরকম বন্দোবস্তও আছে। কিন্তু পৃথিবীর অন্যতম বিখ্যাত দেয়াল হচ্ছে এই বার্লিন ওয়াল। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়। In association with RadioBanglaNet.com, বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন RadioBanglaNet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এরপরে লিস্টে রয়েছে হাড্রিয়ানস ওয়াল। এই হাড্রিয়ানস ওয়াল বেসিক্যালি একজন রোমান শাসক হাড্রিয়ানের তৈরি করা। এই ওয়াল বা এই দেয়ালটি অবস্থিত স্কটল্যান্ডে, নর্দার্ন ট্রাইবের থেকে রোমান সাম্রাজ্যের ব্রিটানিয়াকে লক্ষ্য বা রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি এই ওয়াল তৈরি করা হয়। এই ওয়াল বা এই দেয়াল 117 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এবং ক্ষেত্র বিশেষে এর উচ্চতা প্রায় 30 ফুট পর্যন্ত হয়েছে। এই ওয়াল আজ থেকে প্রায় 2000 বছর আগে তৈরি করা হয়েছিল এবং এখনও পর্যন্ত কিন্তু সেটি বেশ সদর্পেই বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে এবং জারি থাকবে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহাসিক দেয়ালের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ।

মহাকবি হোমার, তার দুই অমর সৃষ্টি ইলিয়াড এবং ওডিসি, এদের কথা শুনিনি এরকম মানুষজন নেই। তো ইলিয়াড এবং ওডিসির কথা উঠলেই ট্রয়ের কথা কিন্তু সবার আগে চলে আসে। তো সেই ট্রয় বর্তমান যুগে রয়েছে টার্কির নর্দার্ন পার্টে। এই ঐতিহাসিক শহর ঘিরে অজস্র গল্প, অজস্র কাহিনী রয়েছে। তার মধ্যে একটি সাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো দ্য ওয়াল অফ ট্রয়। আজ থেকে প্রায় 5000 বছর আগে তৈরি করা এই দেয়াল ঘিরে একটি প্রবাদ রচিত আছে। সেখানে গ্রিক এবং ট্রোজানদের মধ্যে যুদ্ধ লেগেছিল। তো সেই ওয়াল অফ ট্রয় কিন্তু এখনও পর্যন্ত এক্সিস্ট করে, যদিও স্থানে স্থানে সেটি ভেঙে গিয়েছে। তথাপি সেই ওয়াল অফ ট্রয় দেখতে সারা পৃথিবী থেকে মানুষজন ভিড় করেন আজও। আর এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিখ্যাত একটি দেয়াল, যার ছোঁয়া, যার ফেম জগৎ জুড়ে রয়েছে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জগৎ বিখ্যাত কিছু দেয়ালকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি দেয়ালের কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: কথা হোক তোমারও,
4: কথা হোক আমারও,
3: কখনো শুভি
4: কখনো অনামিকা,
3: কখনো মিঠো বাউলের সুর
4: কখনো সুদূর নিহারিকা,
3: কখনো তুমুল হাসি
4: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
3: যদি হয় এপারের চিঠি।
4: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
5: কথায় কথায় কথায় কথায়
3: কথায় কথা হোক তোমারও,
4: কথা হোক আমারও।

এখন যে দেয়ালটির কথা আপনার সঙ্গে শেয়ার করব সেটিও কিন্তু জগৎ বিখ্যাত। তবে এই দেয়াল কিন্তু তৈরি হয়েছিল কোনো কিছুকে গার্ড দেওয়ার জন্য নয়, এই দেয়াল তৈরি হয়েছিল সম্মান দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই দেয়ালের নাম হচ্ছে ভিয়েতনাম ভেটারান্স মেমোরিয়াল ওয়াল। এই দেয়ালটি অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। আমেরিকা এবং ভিয়েতনামের যুদ্ধে যে সমস্ত সৈনিক মারা গিয়েছিলেন অথবা নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাদের প্রত্যেকের নাম এই দেয়ালে খোদাই করা। এই দেয়াল দেখতেও বর্তমানে সারা পৃথিবী থেকে বহু মানুষ আসেন এবং এটিও একটি জগৎ বিখ্যাত দেয়াল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল কিছু দেয়ালকে নিয়ে, এমন কিছু দেয়াল যেগুলো কিনা তাদের ইতিহাসের জন্য কিংবা তাদের কাজের জন্য সারা পৃথিবী বিখ্যাত। সেখানে বহু মানুষ ভিড় করেন প্রত্যেক বছর সে দেয়ালগুলি দেখতে। তো সেরকমই কিছু দেয়ালের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম এবং তাকে ঘিরে গল্প, ঘটনা, তথ্য সব কিছুই আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, ধিতাং ধিতাং বলে কে মাদল তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে নূতন।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায়।

চোরের এই ঝরো ঝরো ঝর্ণায় ভেসে মনের ভেলা আজ পৌঁছে গেছে এক বিস্ময়কর সুরকারের দোরগোড়ায়। আমি শুভায়ন আপনাদের আবারও স্বাগত জানাই আড্ডা জাংশনে। আজকের এই আড্ডা শুরু করি, তবে তার আগে একটা প্রশ্ন করি, বলুন তো এমন একজন সঙ্গীতকারের নাম আপনি বলতে পারবেন যিনি একই সঙ্গে ছিলেন গীতিকার, সুরকার, গল্পকার, কবি, নাট্যকার এবং একজন বিপ্লবী চিন্তক, যার সুরে যেমন আছে বাংলার মাঠঘাটের গন্ধ তেমনই আছে বেথোভেনের সিম্ফনির আবহ, যার গানে যেমন প্রেম আছে তেমনই আছে প্রতিবাদ, কলমে যেমন রানার ছুটে চলে গ্রামের পথ ধরে তেমনই তার সুরে না যেওনার গভীর প্রেম ভেসেও তার এক একটা অনবদ্য সৃষ্টিতে অবাক পৃথিবী। সত্যি অবাক করলে তো ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড মিউজিক ল্যান্ডস্কেপে পলিফোনিক অর্কেস্ট্রেশনের ব্যবহার যারা প্রথম দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সলিল চৌধুরী। অর্থাৎ একসঙ্গে একাধিক সুরের ধারা এমনভাবে বয়ে চলেছে যেন একটা নদী তার সঙ্গে আর একটা নদী এসে মিশেছে, আর সেখান থেকে তৈরি হচ্ছে এক নতুন সঙ্গীতের সমুদ্র। আর সেই কারণেই হয়তো অনেক সঙ্গীত বিশেষজ্ঞ এখনও বলেন সলিল চৌধুরী ওয়াজ এন্ট কম্পোজিং সংস, হি ওয়াজ পেইন্টিং উইথ মিউজিক। তার এক একটা অনবদ্য সৃষ্টিতে অবাক পৃথিবী। সত্যি অবাক করলে তো

0: তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি। দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। আমি যাই তারি দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Rexpert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আলোর পথযাত্রীদের কথায় তাকে শুধু সুরকার বললে সত্যি ভুল হবে, কারণ সলিল চৌধুরী শুধু গান তৈরি করেননি, তিনি মানুষের স্বপ্ন, ক্ষোভ, প্রতিবাদ, আশা, আকাঙ্ক্ষাকে শুনে বেঁধেছিলেন। বাংলা, হিন্দি, মালায়ালাম, তামিল, অসমীয়া, ওড়িয়া সহ এক ডজনেরও বেশি ভাষায় কাজ করেছেন তিনি। কিন্তু আশ্চর্য ব্যাপার কথা জানেন, ভাষা বদলেছে, রাজ্য বদলেছে, মানুষ বদলেছে, তবু তার গানের হৃৎকম্পন, হৃৎস্পন্দন কখনো বদলায়নি, কারণ তার গানের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষ। অনেকেই জানেন না, আবার অনেকে জানেন, এক সময় তিনি যুক্ত ছিলেন আইপিটি এর সঙ্গে। সেই সময় দেশের পথে ঘাটে, গ্রামে গঞ্জে, কলকারখানায় তিনি দেখেছেন সাধারণ মানুষের জীবন সংগ্রাম, ক্ষুধা দেখেছেন, বেকারত্ব দেখেছেন, স্বপ্নভঙ্গ দেখেছেন, তাই তো কখনো তার কলম গর্জে উঠেছে, পথেই এবার নামও সাথী, পথেই হবে পথ চেনা। আর সুরে সুরে পথও দেখিয়েছেন, আলোর দিশাও দেখিয়েছেন, অতীত নিয়ে দুশ্চিন্তায় থাকতে বারণ করেছেন, পরামর্শ দিয়েছেন, ভেবো না নিয়ে অতীত, যাক যা গেছে তা যাক, সামনে তাকাও, এগিয়ে চলো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ, দূর নয়, বেশি দূর, কিন্তু তবুও আমি এতটুকু দূরে যেতে পারিনি, পারবো না আপনাকে ছেড়ে, আড্ডা জংশনকে ছেড়ে। আচ্ছা বন্ধু, একটা প্রশ্ন করি, একটা ছবি কি শুধু একটা সিনেমা হতে পারে, নাকি একটা ছবি গোটা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসটাই বদলে দিতে পারে? সালটা 1958, মুক্তি পেল মধুমতি, বিমল রায়ের পরিচালনা, ঋত্বিক ঘটকের গল্প আর সলিল চৌধুরীর সুরে তৈরি হলো এমন এক ছবি যা আজও ইন্ডিয়ান সিনেমার ল্যান্ডস্কেপে এক অমূল্য সম্পদ। আর ছবিটিকে ঘিরে রয়েছে অসংখ্য অবিশ্বাস্য গল্প। শুটিংয়ের সময় নাকি বড় সমস্যায় পড়েছিল গোটা টিম। পাহাড়ি দৃশ্যগুলোর অনেকটাই তোলা হয়েছিল রানীক্ষেতের কোনো এক অঞ্চলে আর নৈনিতালে, শোনা যায়। পরে দেখা গেল কুয়াশার কারণে বহু ফুটেজ প্রায় ব্যবহারই করা যাবে না। এখন উপায়, আবার পুরো ইউনিট নিয়ে পাহাড়ে ফেরা? না না, এ তো সহজ কথা ছিল না। তাই মুম্বাই ও নাসিকের অরণ্য ঘেরা এলাকায় কৃত্রিম পাইন গাছ লাগিয়ে বানিয়ে ফেলা হলো এক নতুন পাহাড়ি পৃথিবী। সিনেমার পর্দায় যা আমরা দেখি তার পেছনেও যে এত গল্প লুকিয়ে থাকে, তাই না?

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

গানের উপরে কথা দিয়েছিলাম, তাই ফিরছি আবারও মধুমতিতে। ভাবুন তো, একটা ছবি মুক্তি পাওয়ার পর শুধু দর্শকের মন জয় করেছে এমনটা নয়, ইতিহাসও তৈরি করেছিল। 1959 ফিল্মফেয়ার পুরস্কারে 12টি মনোনয়নের পর 9টি পুরস্কার জিতে নিয়েছিল মধুমতি। সেই সময় এইটাই ছিল সর্বাধিক ফিল্মফেয়ার জয়ের রেকর্ড, যা অটুট ছিল দীর্ঘ 37 বছর। আর সেই ছবির সুরের জাদুকর আমাদের আজকের আড্ডার নায়ক সলিল চৌধুরী, পেয়েছিলেন সেরা সঙ্গীত পরিচালকের সম্মান। কিন্তু মধুমতির সাফল্য শুধু পুরস্কারে আটকে থাকেনি। অনেকে মনে করেন ভারতীয় চলচ্চিত্রে পুনর্জন্ম বা রিইনকার্নেশনের গল্পকে জনপ্রিয় করার পেছনেও এই ছবির বড় ভূমিকা ছিল। অর্থাৎ ছবি শেষ হয়েও গল্প শেষ হয় না, সময় চলে যায়, মানুষ বদলে যায়, তবুও কিছু অনুভূতি থেকেই যায়, কিছু অপেক্ষা থেকে যায়, কিছু ভালোবাসাও থেকে যায়। আসি ভালোবাসার কথাই মনে পড়ে, তবে তার আগে একটা প্রশ্ন করি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রশ্ন শুনে আপনি যেন চলে যাবেন না। আপনাকে তো দেখছি রানারের মেজাজে ছুটি পালানোর প্রস্তুতি নিচ্ছেন। আরে বন্ধু, আমার কথা না হয় ফেলতে পারেন, কিন্তু যখন স্বয়ং সলিল চৌধুরী সুর বেঁধে আপনাকে বলছেন তার পরের গানে, তখন কি তার কথা আপনি ফেলতে পারবেন? মনে হয় না। শুনিনি উনি কী বলছেন।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা হয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে?

হৃদয়ের দরজাটা খুলে দিয়ে আবারও ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। আজকে সলিল চৌধুরীকে নিয়ে এত কথা হচ্ছে, একটা কথা ভেবে দেখেছেন? তার সঙ্গীতকে শুধু বাংলা বা ভারতীয় সঙ্গীতের গণ্ডিতে আটকে রাখা যায় না। ছোটবেলায় অসমের চা বাগানে থাকার সময় তিনি পাশ্চাত্য অর্কেস্ট্রাল সঙ্গীতের সঙ্গে পরিচিত হন, আর সেই অভিজ্ঞতায় পরবর্তীকালে তার সুরের ভাষাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আপনি যখন শোনেন শোনো কোনো একদিন, কিংবা ও সজনা বরখা বাহার আই, তখন কি খেয়াল করেছেন গানের পেছনে যে শুধু হারমোনিয়াম বা তবলা বাজছে তা নয়, একাধিক বাদ্যযন্ত্র তাদের আলাদা আলাদা গল্প বলছে। এটাই ছিল সলিল চৌধুরীর ম্যাজিক। একটা সুর সামনে এগোচ্ছে, আর একটা সুর তার বিপরীত দিকে হাঁটছে, তৃতীয় একটা সুর আবার দুজনকে জুড়ে দিচ্ছে। সঙ্গীতের ভাষায় একে বলে কাউন্টার পয়েন্ট, যেটা পশ্চিমী ধ্রুপদী সঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্য। কখনো বাঁশির সঙ্গে বেহালা, কখনো ম্যান্ডোলিনের সঙ্গে কোরাস, কখনো বা মানুষের কণ্ঠ আর অর্কেস্ট্রার কথোপকথন। তার গানে যেন প্রত্যেক বাদ্যযন্ত্রের আলাদা আলাদা ক্যারেক্টার ছিল, আলাদা ভাষা ছিল। চলুন সেই অসামান্য সুরসৃষ্টির ঠিকানা আর একবার খুঁজে দেখি। দেখি না সেই সঙ্গীত মুখর ঝড়ের কাছে কোনো উত্তর খুঁজে পাই কি না।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আরো একদিন তামসি তমসিনী রাত্রি ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী।

শোনা যায় অনেকে বলেন সলিল চৌধুরী ডিডন্ট অ্যারেঞ্জ মিউজিক অ্যারাউন্ড আ সং, হি রাদার বিল্ট আ মিউজিক্যাল ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইট। আর সেই পৃথিবী কখনো ছিল স্বপ্নের, কখনো প্রতিবাদের, কখনো আবার মানুষের অন্তরের গভীরতম প্রশ্নের। কিন্তু বলুন তো, জীবনের দৌড়ে কখনো কি আপনারও মনে হয় না একটু থামি, একটু নিঃশ্বাস নিই, একটু চারপাশটা ঘুরে দেখি, একটু নিজের সঙ্গে কথা বলি? যা যারে উড়ে যারে পাখি, মন তো আপনাকে এই কথাই বলে। আর বহু বছর আগে সলিল চৌধুরী ঠিক একই রকম কথা বলে গেছিলেন সুরে সুরে, গানে গানে। এমন এক গান যা শুনলে মনে হয় সময়ের চাকা একটু ধীরে ঘুরলেও ক্ষতি কী, পৃথিবীর গাড়িটা ছুটে চলা একটু বন্ধ করুক না কিছুক্ষণের জন্য। আর যখন তা হয় না, মন থেকে যেন কেউ একটা বলে ওঠে, আচমকাই, এই রোকো রোকো রোকো রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমার টিকিট কাটা কিন্তু অনেক দূরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

সলিল চৌধুরীর গানের বিশেষত্ব শ্রোতারা হয়তো বুঝতেই পারছেন না যে তিনি ওয়েস্টার্ন ক্লাসিক্যালের জটিল হারমোনি শুনছেন, কারণ সলিল চৌধুরী কখনো পশ্চিমী সঙ্গীতকে নকল করেননি। তিনি তাকে বাংলার মাটির গন্ধের সঙ্গে মিশিয়েছেন, নিজের ভাষা তৈরি করেছিলেন। যেমন খিচুড়িতে আলাদা করে চাল বা ডাল বোঝা যায় না, কিন্তু স্বাদটা অসাধারণ হয়। আপনার কি মনে হয় একজন সুরকারের সবচেয়ে বড় প্রতিভা কোনটা? সুন্দর করে তৈরি করা, নাকি পৃথিবীর বিভিন্ন সঙ্গীত ধারাকে একসঙ্গে মিলিয়ে সম্পূর্ণ এক নতুন জগৎ তৈরি করা? সলিল চৌধুরীর নাম এলেই আমার দ্বিতীয় কথাটাই বেশি মনে হয়, কারণ তার গানে আপনি একসঙ্গে খুঁজে পাবেন ইউরোপীয় সিম্ফনির ব্যাপ্তি, বাংলার লোকগানের মাটি, রবীন্দ্রসঙ্গীতের সংবেদন আর মানুষের অন্তরের গল্প। আর তাই তার অনেক গান শুধু গান নয়, যেন একটা চলমান সিনেমা। চোখ বন্ধ করে শুনলেই মনে হয় কোথাও বেহালা কথা বলছে, কোথাও বা ফলট নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ছে, কোথাও কোরাস যেন মনের অজানা জানলাগুলো খুলে দিচ্ছে। আর এবার শুনবো এমন কয়েকটি গান যেটি শুনলেই মনে হয় একেবারে মিষ্টি মধুর সুরের ভেতরেও কীভাবে সলিল চৌধুরী লুকিয়ে রাখতে পারেন অসামান্য অর্কেস্ট্রেশনের অনবদ্য হারমোনির ছোঁয়া। সলিল চৌধুরীর সুরের জগতে যখন গুনগুনিয়ে ঢুকে পড়বেন, বুঝতেই পারবেন না এক মুহূর্তে তা হয়ে উঠবে উৎসবের মহল, ধিতাং ধিতাং বলে, আর পরের মুহূর্তেই হৃদয় বলে উঠবে ওগো আর কিছু তো নয়।

লতা আমার সবচেয়ে নিখুঁত বাদ্যযন্ত্র, এই কথাটি আমার নয়। শোনা যায় সলিল চৌধুরী খুব মজার ছলেই এই কথাটি বারবার বলতেন, কারণ তার জটিল হারমোনি, অদ্ভুত স্কেল পরিবর্তন, সূক্ষ্ম নোটেশন যা অনেকের কাছে কঠিন, লতা মঙ্গেশকর খুব অনায়াসেই গেয়ে ফেলতেন। আর সলিল চৌধুরী, তিনি ছিলেন ভীষণ খুঁতখুঁতে, একটা সুর, একটা শব্দ, এমনকি একটা নিঃশ্বাসও নিখুঁত না হলে তার মন ভরত না। হয়তো সেই কারণেই সলিল লতা জুটি আমাদের উপহার দিয়েছে একের পর এক অমর গান। তবে জানেন, এই জুটিকে ঘিরেও রয়েছে এক অসাধারণ রহস্য, সেই গল্পে ফিরবো। তবে তার আগে চলুন হারিয়ে যাই তিনটি অনবদ্য সৃষ্টির ভেতরে। শোনা যাক ছোট্ট একটা কথা, সেই কথার ফাঁকেই হয়তো আলাপ হবে কোনো এক কৃষ্ণকলির সঙ্গে। সে হয়তো এসে পামাগারেসা গুনগুনিয়ে এই ঝিরিঝিরি বর্ষার দিনে আপনাকে শোনাবে পালকির গান।

গানের ওপারে যে রহস্যের কথা বলেছিলাম তা এবার ফাঁস করার পালা। সলিল চৌধুরীর অনেক সুরেই থাকতো এমন দীর্ঘ ফ্রেজ যেখানে নিঃশ্বাস নেওয়ার প্রায় সুযোগই নেই। অনেক শিল্পীর কাছেই তা ছিল যেন দুঃস্বপ্ন, কিন্তু লতা মঙ্গেশকরের কাছে নয়। তার এই অসাধারণ ব্রেথ কন্ট্রোলের জন্যই সলিল চৌধুরী প্রায় তার জটিল সুরগুলো তুলে দিতেন লতা মঙ্গেশকরের হাতে। হয়তো সেই কারণেই এই জুটি শুধু গান তৈরি করেনি, তৈরি করেছে ইতিহাস। কিন্তু ইতিহাস গড়তে গেলে পথটা খুব একটা সহজ হয় না, তাই না? কখনো মন লাগে না আবার কখনো পথ হারানোর আশাতেই নেমে পড়তে হয় পথে।

শেষ জীবনে হয়তো আলোটা আগের মতো ঝলমলে ছিল না, কিন্তু তার সৃষ্টির আলো কখনোই ম্লান হয়নি। কারণ কিছু মানুষ দেহে চলে যান, কিন্তু তাদের সৃষ্টি থেকে যায় চিরকাল। দেখতে দেখতে কেমন করে যেন অনন্ত শরীরে ভেসে কাটিয়ে ফেললাম এই দুটো ঘন্টা, প্রেম, প্রতিবাদ, স্বপ্ন আর মানুষের গল্পে। আমি শুভায়ন আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে মনে পড়ছে সেই চিরকালীন প্রশ্নের কথা, আর কতকাল আমি রব দিশাহারা। হয়তো জীবনের প্রতিটা মানুষের কাছে এই প্রশ্ন একদিন না একদিন এসে দাঁড়ায়, আর জবাব কিছুই তার দিতে পারি নাই। কারণ উত্তর খুঁজতে খুঁজতেই তো কেটে যায় জীবন, শুধু পথ খুঁজেই কেটে গেল। আর সেই পথেরই এক অনন্ত পথিক ছিলেন সলিল চৌধুরী। চলুন তাহলে আজকের আড্ডার ইতি টানি তাঁরই মাধ্যমে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে আড্ডা জংশনের আগামী আড্ডায়।